লাকি আকাশবাণী টিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ফরা মিনিট ফকেপ চকসি রেডিও কার্জু কেদো আনারা তাফান নীলি প্রীতি হানসে পি কার্ডম নাম্পা জার্সি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনেগল পিনি জাখং নিফাই ক্রিপলি দুর্মিয়ারনি জাইমেক কেবাং লাকি এফ এম ব্যানালং পেনমেগাহার্স ফারো ইসিরা তকবরা সেরকেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আলং পেনতানাং লিতুম আকাশবাণী ডিফু স্টেশন আজামেক আর জে লংজি পিনি কন্ট্রোল রুম আলং সাই আর পুকে ডেঙা বাংমেনকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব বাংফু বাং ফিকে পন কে বানা সাই কেকলেমা বাংমেনকে সনসেরাম টিসো লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসায় কেকলেমা বাংমেনকে জুমিকা ফাংচুপি

0: de chinglu het po ko son la ar nami le tema phan ke a hok pe ra ja kong na nga piun ji asi pinia bank ke le tema bank ke kar bia nam he no nei po ja da bank ali le tum ke ot ke le ma tum bank ki ri ma tum bank thek the de ra ma si tum phan ar nam bang na pang kri vi nang na si ta dulang non ta i tum phan nang rai la nang rai si non ta ing the ing kroi pen lok dawai daru non ta che pareng plup so su sor lo tum ki su ta popolo arona tang pen si chak cho dan ta kereng ja kata dukok kan ke ta la alam et bang li tum bang la hai bang pang thir nei pu sini li hin pen bang matha da
1: a ota bang chelar chet
0: nam ota bang chelar nang po a pin deng bang du nang po se gar kli hora pin deng du nang ji ta ha bi la se dui krai bang la pu the the ala ge ie phan si ke thok bina ka pot la ka che pin deng po na ling ta cho si ta hok pet vur ke matha than the tan the tan asia mukha bang ke a pin deng du nang ji
1: kala me pi kalam la phu nang li ke than pon ইলি তোমাক কাপড়ে গালাম থে দাম দিয়ে প্রাং মহেদ নাং লিগে ধান পন লং নিলি পুথর বাং থুপ তাংটে লা পিন্ডেং লা পেন এ কাছি পাং থির নাং জি পলাম নাং লি পুলো তাংটে ইলি তুম পেনাং গুরু সার তো ফান লা বুসন তা থেক দুন লং কাছি পাং থির কে কাছি পাং থির লোতে মা সিতামে লাং চিংলু লে পল তুলুহিয়া লাং চারসি পি ফ্রুই ফ্রাই পচক লো লাং চিংলু তেং লো লা বুসন তা পেনাং তুমকে ক্লেম লা পেন ক্লেম বম তুম তা দো থাই তাংটে হলা সো পুথাক কো আন চক চক চি নাং লি থান জি মা ফু
0: লাথা চে থা নাম নাং লাতা ইলি তুম নন্তা পেনে হরমু তা দো হেদি
1: কালা
0: লাগে অরিজিনাল লাগে ডুপ্লিকেট লাগে এক নম্বর লাগে দুই নম্বর নাম সন্দু দু আচ্ছা সে ঘর লি এক নম্বর দুই নম্বর তো কক কলাকে অরিজিনাল পোতে নাং চে চাক ও নাং পো নাং আর নাম ফান সি লং নাং ই লে পুতাং তে নাং রি নাং কেং ক্লেম ক্লেম পিন ইং সাম জং হে ইং ফাট নাং চেক জং হে জং হে তো মন থে জং হে আর বে থে তা লুবি লো সর সে দু থিপ সে আর নাম আমেন সিন তি নাই আন টিক তে লং লে পুলো তাং তে লা কাং সাম কি চাক সেলে তুন লাগে দুই নম্বর পো কক পো হে লা বাং কা হক পেট পো বানি লি জম থেক থে লো লাগে
1: লা বাং কে কে ক্রয় আর নাম ফান কে ক্রয় হক পেট কালি
0: কালি দে লা মথে রাত আলং আছে পাকলা আও নি নি তুম তা ইয়েলো পুসন কার ক্লিয়ার অন পো ফানান বেলা লকে সেটা হক পেট আর নাম ফান লং নাই বো বাঙ্গে কালি দে লো পারবিপ চক বাঙ্গলি দে লা হাই গে বাই কাম এ ক্লেম পিসো মেন হুর লে হলা আলো সো লং নাই পো পো রিদ দাম পো মেগ ইয়াং নাম রে ইয়া দে হা নি ইয়াং সা মতে আমো ইসু নাও জে পাকলাং পো দে কালি লে সোনা ইয়া দুক কলা
1: কলা মি পিগ লো ফুনাং লি লা কে পাকলার দাগ পলাসি লবাং সো পু থাকা বাংকে ননে প্রাং কে বাং জি গুরু সারা নি কে হ্যাং তু মাতে আর না মানি ফান কাছে পা মিয়া নি কে হ্যাং তুম কইলি তুম কাছে কি পু থাক আর জু পেন্সি চিনি পো বলে তুম ক্রয় পনো না তাংতে ফু আকো পুথত বাং থু নাং সে কার খলি পলতে ইনু দা গুরু সার লং কে পেনাং তুম কে কাছে রাব দু না তুম বড় আবরওয়া পুদো দি তাংতে লা আবরওয়া তুম বাংকে লা গুরু সারা তুম লং কপু সন সন সি কাছে রাব দু নাং পফু ইংথির জির ইংথির এট পেন লা সব থাক লাম তানালি থানজি মা
0: আবরবা আবরবা তুম দলা সতেং লোকান থের নাং পো সিতামে আদাব লাং সিং লুচ লা তুম বাংকে কি পুপারা লাম গলি ইহু জুনো লাম নাং সা পিসু লং বেদুন লং লেদ পয়া দান মাং গালি হে আ মেন হলা সি অজি কে
1: কালা
0: সিতাক চে পাং থের বাংকে আদাব লাং সিং লু নাং পো থে কা সন্তে চুচি জুন জিয়া প্রাং সার ক্লি নাং পো সে কে থে তুম কে পছি নাড়ো শুনি সি গার ক্লি নাই বতে আদাব সাগ জুন পো বাং জুন লং কি জুন বাং জুন পামে নাং পো তাহান আন বাং কালি লো লাগে কে লা বরমা পুকে ক্লেম নাই ব্যাংকে হালা কুরু সার কোসন মাকে তয় আস তেং সি ক্লেম নুন পো মানে আং থুনা বিয়ে ফা মুয়াফি আং থুনা বিয়ে ফান লা কুরু সার ব্যাং থিল লোতে হালা অত ফিট জিয়া ফানসি ব্যাং বরবা কাছে বিদে কাং লাগে আন কে কোতে কে তাম সব কোতে জালা ফান হোডাই কক পো মো আমেন পুদুন চ আন কে হালা বাং না থেকলো আ বরবা বাং তা আমেন না থেকলো সিতা আমেনি পুহুত কে আ কুরু সার সি
1: কুরু সার ভেক্সি
0: হেক সিতা ভালা সি পুনাই মো নে পিনি পেঙ্গে নাং সে অন্য কপলো তাংতে আমি থাং চার ক্লি পঙ্কে আমি এন্দা আমি থাং চি পুপ
1: নাংলি বাংকে নন গুরু পোলো নীলি নীলি বাংকে বিশারালাম বরবা তাংতে নীলিলে নাংলি কপি মাকে ক্লেম থেক এত পুবাই ফিজিতা হালা আমি না বাংকে নাংলি সে পু নাং
0: নীলি নীলি নাং পুদু নাই
1: মে পিকা
0: হালা থেক পুছিতা আমি থেক আলো পুছিতা আর অন এত কে পুলং লে
1: পুলং লালা
0: আথে কুরু সারা ফান কিরি আলে সে বদেত পলকে
1: কালাং
0: কার কান বিনা কো
1: কার কান বিনা
0: পাপসি আমেন ব্যাংকে কোতে নে তাম এলো পোনতে তো আমেনং চি পুনুই পতে কুরু সারা মেন পুদুন পো চিতলা তা পাং দেং হিনি দো তি পুত চরা চক এলো পতে আমি থাং চি পুলং ল লকে তদুন লুন লিং লে মি থাং চি পুন
1: নে লি জং সি নাং লি লং পেন লি সুরে নাং লি জং সি হুকুম নাং পি এলো পতে নে লি লে চি পুসি
0: তা চি পু পো লকে লা তদুন লুন চট পপেনে এথে এথে নি বাকে লে লে দু পুতে পাকেং চল মে ও দাক বাংলা পুলাং ক পো পাকেং চল মে ইতা আমি থাং জি পুন ইতা লাং দেং পি পেসে কে আমেন গে পুলং লে লো লাগে বা ক্রু সার বাং থুরো নে দে তাম তা উনে দে লো পো বাংলা কে আর জুম চেক পো ও উনে দে লো পু পু দে নই তো পো তে বাং লালে বেলেক লো লাগে
1: মে পি

0: pura pipi det pulo tang te hala hi yitong ba aning sam se det po dagli tong phana pa su tong ba aning sam se det po hala kang thir an pichot pulo tang te akola pichot hala akang thir bang pithu the det pulo tang te hala nam tong ba ko ning oil po yo la pu
1: la la pu me pilo nang liki than pona pot tang te ili tum nili puthot la solong nar ju dun thupo alam the bang ke la pu helo ili tum non aprang pen langdam pulo tang te non akai bang ke ili tum কার্কি কাফেজু আনাথু মতে হেমফু মুখ্রাং পিরা সিনজা কাদম কার দিয়া বাঁকে ইলি তুম খেয়ে নাং জুম বম সংসি থাকল
0: আবেদের
1: লাস জকসি ইলি তুম নন বাঁকে ইনুদ কুরু সারসি আর সিয়েলং পালং নি পালং থম পালং প্রি পালং ফল পসন্দ ক্লেম নাং রোদ তাংতে নাংলি জুং জুং পেন কেমা থাদাম কপু সনসি লবাং সো আনাথু কে ক্লেম আনিংকে হাং হেদেট মতে কপু সনসি লাবসো নাথু কাপাচিং থুর জি লাবসো পুথাক নাং লিহিন পেন থানদাম জিমা
0: কার বিয়া খাই কার্কলি গা ফাইও বিনং ল ওয়াই ফি সিতামে ননা কাইকে চি পুদাম পোতে চে সরসা নাং না
1: কালা
0: সিতামে মন্দির কাডম পেন দাং ল কাপ্রেক কাপ্রেক আরন কপি পসিক দাম রে হে নো পিগলো মা সে কার্কলি বা মানে কোসন সি এ নিংগে হ্যাং রূপ তাকে নো ওগে গালি আপাং সোয়া পুথা ইতুম কে ক্লেম সুং চে হে সিতামে ননিলি বাং ক্লেমে ক্লেম পনবো কার বিয়া খাই তুমো পেলি তুমি থান ল জাসমেট এট হাবিদ আসে গে বুরগে মাথা কার্কলি চটকে ইসিয়া খাই রেঙনে আহক পেট হেমাংটার চুজুন চুকু পেন্ডাংল পেং কার্কলি আন দোবেগ নাই দোবেগ বি লিপুতে কার্বিয়া খেলা এ হেমফু মুক্রাং আর্কলি চট এ কপিনে এ হাবিদ আসে আর্কলি চট বাংকে লাসো খাই রেঙি আপসি আলোন বাং পিথেক নাং পইলি তু আলোন পিলু পুলো নাং তে ইলি তুমলং কে কাট জিয়া তুম কাট কেলো লাগে সে কুপুসন আলনকে পিনাঙ্গি বাংকে জাসমেট এর তুম লাপাং সে কার ক্লি সে আলন পিজত আমি পড়তে নিলিগে মা থা দামা তেং বাং জাসমেট বাড়ি থেকে গার্লি বাং আলন পিনাঙ্গি আনতে হালা হাই বাং
1: লা বাংকে এলি তুম বিসারলাম আর নামকে থে নাইল
0: আর নামকে থে নাইল হালাবিতে ইসিয়া খাইব প্লাং ইউনি মানে হাবির আছে আর ক্লিয়ার চট কে লাগে সে আর ক্লিয়ার তুম বুঝত পতে ইসিয়া খাইব প্লাং ইউনি এ লাগে হেমফু আছে হেমফু মুখরাং আর ক্লিয়ার চটকে ইসিয়া খাইব প্লাং ইউনি আঠে জুটাংক্রি নি বাড়ি থেকে গার্লি লংসি দোক নিহু দাদা সে পারজুজি কে নিহু পারজু দিয়ে পশি পিছুগে এন পেন ডাং লক হা নিহু চিরি এন তা হাদা ইনথো মেসেন পেরিম তিরাম দাদা সে পারজুজি কে সারান ঠক পুদো আপসি মুনিত কিঠি গে জাং পেন বেং গে দিত হা কারহি কারজি এন দাইলে তুম হালা তিরিম মাথু দিন থো মেসেন পো হাদা সিদো চুজুন লং সিদো হাবে পিন পো রিচো তুম সিতামে হালা দাসি পারজু চ চুজুন জং সি আর ক্লিয়া বাং আবে দেত পুলো তাংতে হাবে পিন পো রিচো রঙা সার তা এনে লাগে দা তুম ধর্ম হাওলাই থাইবে
1: আ মানসি আবেল
0: ল আবে দেত পলাগে হেমফু মুক্রাং হাবির সে পে নে আর ক্লিয়ার এট বুরমা থারে চট পো তে সিয়া খাই পু আবে দেত পো আথে হেলা আই জয় কি পু পো এ বুরমা থা চন্দা চক পু পো প্রায় ভাগ বুরমা থারে এট পো বাড়ি থার ক্লি বাং দেত পো তে হালা সো জুটাং আর নাম বাং চিরুই ফিট পলাগে এঙ্গে তুমি সিয়া খাই পু বাং পুই দা মুই দা জুটাং ই আতিরি আবে দেত
1: কলা
0: সিলা সো বাড়ি থে গার ক্লিয়ার বাংলি তুমি বাং আর লোন পিনাং ইয়ে বাংকে ন নিলি ক্লেম এ ক্লেম বম লা বাইনি তোমার লোন পিলু পুতে হুল হায় আছে আন কে লাগে আলোন পি উনলো লাগে মাসি লা বাঙালি তুম আলোন পি থেক নাং পো পা ফেরে রে দেট নাং পো ননকে প্রায় ভাগ তুম বাংকে লা বাং সবারি থে ফান কা ফেরে কে লং হং আর মে রত পো ননকে দর্শ দাক মাদি হয় তা সুরি ফো লং হং আর মে রত পো আবু নাং লে রক চেকলো ইয়ন বা ঠিল
1: ঠিল
0: কে লং থেক থে তুমি লা সরি ফো পয়সা তা ইং দাত আকো রি ধুলি পো আর মে রত পো চেকলো ইয়ন বা ঠিল রত পো হাপুকে কার্কলি নাং পো দাসো কা ফেরে পেন সে কাজুই দিতি আ ব্যাংপেন আ ব্যাংপেন বাং আ কুরু সার হর জুন রে কিঙ্কি দেয় নো থাং দেয় নো আপু আ ফিয়ে ফাইং তন থপ থ চে ভং দুত পো লাপেন দা কাজুই দিতি
1: আলা কাচো তয় তোমা ফান সি কো মে মে হেনো নো পুথুর
0: আ ব্যাং পেন ব্যাং কে আকো লাসন তা দুথু হর জুন রে চে ভং হে সিতা হে মা কাম ক্লেম ক্লে আসি গা দ্যাং রি রে ও সুচিং কে ব্লিং চলো সো ব্যাং সি বর ই চট পো হা কার্কলে ইউ ব্যাং কে হর ডর ডে হান ওয়ে এ আসি গা বে আ ড্যাং ওয়ে পো লো হান পাচিং ইয় লাং পনিং কান কেপ তা চুজুন জি পো আ পিয়ে পা হেমাং তার থে পাচয় পো আর আ কাপ্রেক আকো কাজু ইলি লা ব্যাং সুক পা জক জি ফান ব্যাং মুনি রে তুম রি রে দে
1: আ সলিউশন ব্যাং
0: রি রে দে লা ব্যাং রি নাং কক সিদন ইনে নি তুম ন নিলি ক্লেম এ ক্লেম পনবো লা পেন লা সো হেমাং তার কে রিমা তুম কে জয় কি পেন কপু সন সিকে নাং জিয়ে ব্যাং তা ন নিলি রিম ক্লেম পনবো ন নাং লি সন সিতা আয়া লে জে থান তা মে নাং লি তা কার্কলি কে ফাইজো সোলো ওই ফিস তা মে নাং লি হেম লং ব্যাং কে হেমাং তার থে কি বিতা নুন এডে তা হাই এন্ডে নাং লি কো ন দা সো হেমাং তার কে থে কি বিজি কে হা নাং লি হেম পিচে দাম নাং কক পো হাদাক হাদাক সিতা মে নাং লি ই গে ব্যাং হর জুন পিক নাং লি তুম কে সো তা নাং লাং লি দে তা হাই তা নং তি লা সন সিতা মে কি জয় কি ইয়ে ফান কো না লবল তাই ইলি তুমি বাং আসেন্টার বাং দু নাম কক আক্লাম বাং দু নাম কক

0: aklam bang du sia dak ot thib bang du na ko pulo pulo tang te nang li ha dak hen dun de det sita nang li nok song lo si war dun chok pen wo yon che ponon pen bur che mat ha dun lang char si dun pruilo te nang li e ke ora teng lo
1: chok det po
0: chok det po ha dak hem chi dun de pon ve lo ke kar pi ke nang li tum sa men puji
1: kala
0: ako dak sita me bang kru sar tum pu po pen lo han dor de te bang akumiti itum ke pathetan po akumiti bang claim det po
1: claim det
0: pathetan po si de tum bang ke la bang swa se gar klipat hetan por bang si bang along ta kurisi bunai de churungum thulong lang no kirung gere ka war sai ta du an ke amuni da du po po si ka pre ke thik ding pran chu hang long po po ni tum ge se gar klia khai la puson hen lo la puson pa che ta mi sen po ama si the tan lo pro ni tum ne lo pute ahuli de de hang mi sen pa isi akhai go son son lo pute dag ju tang lo ju ba du ju tang pute rong sa da ju tang lo habita ju tang lo a pin po tum da yutang ne tum sa par ju yad la dak masi thek da asi la bang sini li ge mat hadam ja samet er da bang ki li tum bang ke habi da si bur ge mat har alon pire chot ke sia khai pu pu damun e det ji ni li mat hadam te bang ke sita prai ha ta mat ha ko son ne he ita hok pe di tu la ke the nei pa si la lo la bang pa kla lo pulu tang te ai ke hala habi pin po ri cho tum ta amman bang si vir ve lo la ke hala ko mania kru sa le horing ri rong da ke ri re le ko pai ve lo la ke rat pen pina jo la pu jo masi la so dambom dambom po aquello hay que dambom po pulo tang te muisi ase garclis je plan de po
2: mi pigalam la punang li ke than pon pot tang te apor ili tum jumpik voi fisita ili tum sor lo so tum ko pisi ke klem du nang po la ta menang li than pa chini ji
0: se garclia long ke li tum hok pet la non mo pe li tum je than bom bari the garclia long ke so lo tum ta che rab du nang ji ka che rab nang ta se ke tam ta kali ke cheng hor prang etun tunu nang po kisi ke dang sik dang nang po ase hala dak pasa pita man long lo pasa pila man long nte solo tuma na man long te
1: kala
0: a pelo gente
1: kala
0: jula puson jula sila dak chirabu nang po che tudu nang po athe ju tang kreni dak do kok pina la pente bane ne burge ma thata ho pengar kli da ho pan da chirabu nang ji solo tum ke chirabu nang yar on lo ke kitun ke dang ki li ke bak la hai chirabu nang po athe su pinsu solo chirab pet pe pute isia hem tun ke plan si uni de ji
2: kala kala me piglo phu tang te ili tum apor alam ta do kok pot la ili tum kaching ki ka che thanang bong pen anta me aka phrek la radio kar jo ra ta phan nang li hin mate nang li ning aklong pen kopini ke than nam ji mate kipu dam kang tung la pusan alam thi doi lang
0: ni lia hok pet radio kar jo ra ta phang chuni rang tung bangla hello ni li mithang akhei mithang ahawar methang karbiang long phan nili mega ve no ve oi phis da mini ching hon pik hang yang la pen nili tum karbia khai pulo tang te ku piar nam pen sili tum isia khai ge chi pui ma bang ke kadu ga ve karbia rada tum sita me la bang so akar kli bang iri nang ni pusi nili pu dam chi ki cheng hor ke bang ta sung pik hang yang
1: kala
0: hindu tum ta ram otar hut ki thigo anu ne a christian tum sita me jisu no le tum ala ta ili polo ala ta anam ke kwan ne bang ইলি তোমার নাম হুসিতা মেলা পুসন ঠাকসি তুম তাই চেপা দুকসি মেথ্যাং খেয়ে মেথ্যাং ধরো মেথ্যাং জুতাং চেবার বে দেড়লু পুলু তাংতে মেথ্যাং কার্বিয়া খেয়ে আপ্রাং দামুঞ্জি পুষি নিলি হিন কে কাদু অবে ফান্ডা চুনিং রিদা মেথ্যাং খেয়ে হন বিনং পুলু তাংতে পিনি কাপ্রে কাপ্রে ইলি তুম লং পাইকে কাদা তুমসিতা মে নিলি পুদামি বাঙ্কে চক মাদুয়ার নাম ফান্তা ক্রয়তা চক টনগে মুনিত পিঠে নাগে চানা কাই পিনা ওই ফিসিতা মেলা তুম ফান বাঙ্কা পর তেং বেশি langam chot nangji sitame le tuma jutang a hudo bangke kaprek kaprek a korte angji ratum sitame jutang ge charli de na bang aning hang nangji la pen dun unangji dunun e po bang pupede nangji la bang sinili choni ri da mitung la lo blo te tuma karbia khai ke india dang long sitame la tum ta isia khai po bangke a holiday son bitan bolo tang te thek dak po ci song me sen po pata ki sia ke ci song to warlo
2: la pen la jong si bikor lo pote kadu ka ve tum ta chini po
0: a chini po la pen la chini ne da lo pulo dante ili tum hem prek le hang sita me hadak isialam bharat hongvidhan along ke tok do a khai the ta na phan phi li pun te ke bak ta no li tum la se gar kli chujun chukur te li tum chini ke o sumar phan ke isiala tang ta chok tang ti ta chok la pu ana system si ki du kita la nge the phan bete pa prang tha buji
1: prang tha buji
0: sonak taxi ili tum hadak ta la pu son lo isia khai ke ju tang na si klang chot ju tang yong si li tum pang room re থেক বেং সিতামে ইসি আতিরি রি রে পুতে লাগে ইসি আখাই পুকে পুন এ লাগে থেক রে রে পুতে লাগে মো পাতু পাতা কে বীর ডেছি নন দাইলি তুম কে জুতাং গে ওর তোমা ফাঞ্চিং রুম বাং বদের পসি কার বিয়া খেই কে নন পুসি তামে লা বাং সো জুতাং পুকে কার বিয়াং লং আন তা রিকগনাইজ উন এ পুসি নি লিখে

0: দাম রং ল
1: আথে
0: ঠেক লং লাই দেয়ালো ব্যাঙ্গা ব্যাঙ্গা দুর্গা পূজা প্রতি ইসিবের দুর্গা পূজা ঈদ পরব পুষতে আমি ব্যাঙ্গে ইসিবের ক্রিসমাস পুষতে আমি ইসিবের ইনি তুমি ব্যাঙ্গে সে গার্কলি পো ব্যাঙ্কে নাংলি গার্কলি নন সেকলু মানে গার্কলি জি মোনাং ক্লাং মানে গার্কলি জি ব্যাঙ্গে হা বাড়ি খা চেতে এঁকে কৌশল এসে আখ্যাইব কিছু পুন লান্তা গার্কলি এবং কম পেখাং যা
1: আপর ফ্রেক যা
0: আপর ফ্রেক যা আসি নিলি পুনামি ব্যাঙ্কে আকে মেয়ে তো ওয়ার নি তুমি তা কার্কলি ফানা লন পিসি ইসি আখ্যাইব ব্যাঙ্কে ক্লাং ইদু নাঙ্গি পুষি নিলি হিন পেন কাদু অবে ফানা চুনিং রিদাম লাইং সি ক্লাং উন্ডো পুলন দিলি তুম হেমফ্রেক কাছে সং লং সিতা মেয়ে আলাং নিতুম কে ঠেক কেরিয়া তুম হেমফ্রেক কাছে সং লং তাই সিয়া তোয়ার ডোপো নিতুম তা খেয়ে গাং ঠিক নিতুম হায়া ও তা দূর ডুবো থালাং নিতুম ব্যাঙ্ক কাছে সং বাং জয় কিজি
1: আনসুসিয়া
0: কং ঠিক আছে ইলি তুম কাদু অবে আরাদা তুমি সামে লাতা ইসি কাছে সঙ্গ তোয়ার লো সি বর ইদু নাঙ্গি কাছিং রুম ব্যাং কাছি ইলি কাছে পাড়া বাং পা কম সি কারবি খাই সিভেট কিন্তু নাই পুলো তাংতে কাছিং রুম বাংসি দরকার
1: কালা মে পিক আলাম লফু নালি থান দাম আপত আসি ইলি তুম কাছে থান নাই আলাম কে দোপিগলাং কে লিলি তা দোপিগলাং থাই মানে বাংসার সার পালাম থে এসন সি হিম কে তক অং থু অং প বিসারলাম সি বনসিতা মে ফুইলি তুম পড়ালাম তা দোক আপত

non het jong nang litum karbi lirmi aluna chaimek ang dengalong pen pansing kro kiluna lun arjiglong tanglo adun tu karbi lirmi aluna chaimek ang dengalong pen sarthe rong pi kiluna lun arjig sina aluna lam the emekta reng et eno arjulong et bonta nijakong avedet barara det ha ningkan pharu ক্রেসের ক্যাপরা ফ্লি ক্যাপরা ট্রক্সি পেন নন পুয়ান বাদুয়া তুমলে নাংচারি তামে নিহাং নিরেপ আসা মাহাওয়ারালং খাই সুয়া তুমাফান কেতাংরে কার্বিয়া তুমাফান ট্রাইবেল কেপা ফিহু বাখাই পুপেন কাচং সিপ কাচোবাই লাপেন কেবের ঠিপসি কাইকেতা দো রাদেত কেম্যাং আসন্তা দীপথিপ লহাই কাদো কাবিয়া কিসুং চেচার এটা ফিতা চেচার চেডেট মাতে থেকলং লিয়ে আর্জুলং লিয়ে সনসি মান্ডেতলো লাসি আলুনালাম থিয়া লংতা কিপুলো এমেকতা রেং এত এনু আর্জুলং এত বন্তা নিজা কং আবে দেট পকিপু দামলো লাসে আর্জুক থা লাবাংসু আলুন

কেদোলনে মাতে কপিতং কামাথা দামলনে লা কাচিনি জিয়াফান সুং পিখাংজাং লাসি লুনসিপি পুখিলা লেকথেপি লুন পেন পাজারমি দাম কে লাপুসন হেনল ততাংতে আর্জিক সিনা

টি স্পেশাল প্যাটার্ন অ্যান্ড হিউম্যান ইউজেস পু আর্টিকল সিনিয়র প্রফেসর লাপেন ডিন স্কুল অফ আর্ট সাইন্সেস NRM মিজোরাম ইউনিভার্সিটি পেন কেটক কেপাকলাং পন আতেং পুলোটাংতে ফান 66% মতে থ্রকেব্রা থ্রক আনকে ফরেস্ট এরিয়াস মতে নাম্পি কাপা রুতাং আংথেক পাকলাং পনল পুথত নর্থ ইস্ট ইন্ডিয়া স দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য কান্ট্রিজ ট্রিজ কভার লস আ স্টাডি পু আর্টিকল আলং পুসিদামি নর্থ ইস্ট আলং রি আলং কেদো 79% মতে ফান কেপরা সিরকেপ আন আনাম্পি জুম দেটলো পুসি তকপনলো লাপেনান পার্টা ইন্ডিয়া স্টেট ফরেস্ট রিপোর্ট আলং পাকলাং পন আতেং পুলোটাংতে নর্থ ইস্ট আংকাং আলং কাদুক কাবে 327.30 স্কোয়ার মতে ফারো কেথমরা ইংকয়রা থ্রক্সি তকবর কেথম ফাইভে স্কোয়ার আন আবাংকে নিংকান সুরি হিনীরা ইংকয়রা হিনি নাংকেলে আন আবাংকে বীর ইক দেটলো পুসিপু নর্থ ইস্ট পেন আবাংকে আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম ত্রিপুরা আলং হেনলো থেদুং পেন নাম্পি কেবির তাং আং আং কেথে নাই কেপাকলাং পন কেপাদু পনকে ইলি নর্থ ইস্ট আলং রিয়ালং আনিংকান ওয়াংতা লং কেথে লংলে কাংলেম পেন আকিসুংকে চিমিদমে সিচুয়েশন রিপোর্ট টু রেনফল ইন নর্থ ইস্ট ইন্ডিয়া আসাম আলং কেপাকলাং পন আতেং পুলোটাংতে নন আদিহু আসাম আংকাংপি আলং পেন শ্রীভূমি নগাঁও কাচার মরিগাঁও ধুবরি হেনলো পুসি পাকলাং পন লাপেন আনপার্টা মেঘালয়া মিজোরাম আলং পুসিতামি লাবাংস আকিসুং পেন চেতং নাংলো পুসি স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টার পেন পাকলাং পনলো লংলে কাংলেম লাবাংকেলা আরনরে লাপেন আন সাইন্টিফিক্যালি মিনারেল এক্সপ্লোরেশনস মতে জাংথু কয়লা কিফুর লাপেন আজাদ আজাদ লংলে আর লো কেলং আহরমু কিফুর তাপ লাহে হুই আইজয়নে হেনলো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পেন কাপাং দাক পন আতেং কে নর্থ ইস্ট ইন্ডিয়া আলং রি কে লংলে আর লো কেলং আদর কে অং নাই নাই আহরমু দো ও পুসি পুদাম আসাম নাগাল্যান্ড ওয়েস্ট সিকিম মেঘালয়া পুস্তামে লাহাই লংলে আর লো কেলং আহরমু কে আপু রুলো পুসি হকদামলো জেন্টিয়া হিলস মেঘালয়া আলং কোয়ার্টজ কাউলিন সিলমানাইট ইউরানিয়াম আপুরুডো লাপেন আসাম আলং আবাংকে ইলিটুম চিনি হুরলো দিগ্বয় লাপেন নিউমলিগড় আলংসি পেট্রোলিয়াম কেলং কে অং নাই আদিমলো লাপেন ইলিটুম কার্বি আংলং আলং আবাংকে সিংহাসন আংলং আলং পুসিতামি সাইনি কাউলিন লাপেন কে আয়রন লাপেন কোয়ার্টজ আপুরুডো পুসি সার্ভে আতেং পেন পাংদাক পনলো লাপেন সিমেন্ট আবাংকে হিডিপি লাপেন ময়সো কিলিং আলং হেনলো পুসি ডাইরেক্টরেট অফ জিওলজি এন্ড মাইনিং আসাম সার্ভে আতুম পেন পাকলাং পন লাহাই আহরমু কেলং পন লাবাংকে ডেট কাচিংথুর ই জি আফারমানকে মে ও আলাম বিনংলো সিতামে লাহাই কে ফুর পেন ওয়ারমন আফান কাপানো হক কাপাচিহু আবাং হেনলো কাতোরা দাম গেথে নাই আবাংকে ইলি মুনে দাতুম এ অত এ দূর ইনিং কেলাং নু লাপেন এমে কেথে আজক পীরথে আলং কেলং আন আহরমু এমে থাং কেরেং জি আফারমান চেদর ফ্লুপ আন আনপার্টা বেপার বেহা আমো পেন তাংকা আলে আফান আজয়নে পাবির পাদয়রাং পিনচং পনসি নন কেবাং জি ওবে কিমি আতুম আফানকে কাংতিং আতোয়ারসি থোপি কাং রংলো আসনসি মানদেরলো লাপেন সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট মতে কো আনসি লিটুম আফান কেনাং সট পেন আন পার আকিলে আবাংকে ফাংনো নেদেট সি কেনাং জি লাপেন লাসো আপু থাক কাদু কবেতা মাথা হুর পার্সিক হুরসি কেনাং জি লাবাংস আফারমান ইউএন ব্রুন্টল্যান্ড কমিশন রিপোর্ট 1986 মতে সুরি ক্রে সিরকেব্রা নেরকেব্রা কেব্রা থ্রক্সি আনিংকান আলং সিতামে সনক্রে থ্রক্সি আরন্ড মতে দ্য 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস মতে SDG পুলবাংস পাকলাং পনলো লাপেন নিংকান সুরি হিনিরা ক্রে থ্রক থাং থাং আচিকলো নিফাই ইসি আরানি পেন আবাংকে পিনাং আন আদে তাতুম লাবাংসো আরন কানসনসে আলং চেদন লুন্সি আরন লো পুসি পাংদাক পনলো লাপেন কাদু কবে আদে তাতুম পুসিতামি ক্রয় পন ওয়েকনাং পো পুসি হট পনলো সমিন্দার আলং বাং থেগ্রে আতুম ওয়ারমন আফান কসনসি কাপানহক কাপাচেহু পেন কাপাজক জি আফান পুরা বীরথে আলং থেদুং থেদুং মাই মিটিং আন্তা পাদু পনসি ইউনাইটেড নেশন জেনারেল এসেম্বলি পেন আরু আচিকলো নিফাই ইংকয়রা হিনী আরানি আবাংকে আনিংকান ওয়াং তা ওয়ার্ল্ড

0: আর্জেগলং তাংলো লাকে আকাশবাণী টিফু।
1: গৃহিণীর আর তেওঁৰ অন্তরাত্মার
2: বিজুলির বিল, গেলামাল, স্কুলর ফিজ সকল হয়ে গেল।
1: হয়ে গেল বাজেট? ও, 5,000 বাঁচি গেল। নতুন মেখেলা চাদর লইল
2: নল,
1: যা মাহত হেঁটু লৈছিল আর এজোড় নল। প্রথমে বাজেট বনাও, তারপর কম কমক বস্তা ধন বেঙ্ক জমা কর, আর পয়সা কেন বাড়িছে চাও। বর জ্ঞানী এটা যা
3: আর বিআই কয়
1: বিত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা।

para samalong arvike janglot ajog ronganudi alang roi alang nangpat bumlu hawar srdf phang pen dang kithi aphan matha ponsi lokhimpur hawar along kacharok pontok ji aphan lo kedo pachatak ponlo nspc patumi ke tengpon alang kedo an ang hapta kang pupon de rajok hawar dhunakhuli adi khuli angkang along langkethi ason si jamando dhunakuti angkang nahoroni lapen adi khuti Esarakata arong along langsi kanglum alokot nao boisa SMD constituency missing Uriamtola Balik Pedha Madhapur hai hui arong along ta langsi inglumdo. Hawar penang angkang sokahi dila pentowar hongplang ta langsi aber silolopusi neritum Lokhimpur birta pangdak bangpu pachatak pondo. Lapu suwansiri alang roy alang ta nangbat bom danglo. Suwansiri alang lapen Arunachal Pradesh along arvi kejang lot ajok. Nangkebat bom alang pen munit akhiyadat kanahok aphan mataponsi suwansiri lang roy lapen. Adungare kidu kabuchi arada tumphan kacharok pontok ji phanta kacharia hinpen lamthe pachatak pondo puthat pen lokedu pachatak pon pitik ke majok talang roi lapen adungare kedamdi de ji phansi pin khatlo arwe kejang pen ajok kamrup lapen kamrup rong supia hawar alongta arwi alangsi langke thiason kacheman ajok kai kache lengsung krunglo indian botol bigyan hampang pen kewang ji nini nithom arong along আরবি কিজাংজি আংরিং দুবম লাংপুসি দামথি পাচিনি শিবসাগর লক্ষিমপুর যোরহাট শোণিতপুর দরং ধেমাজি লাপেন পেনাং পেনাং আদিম আলং আংকাং আলংসি লাং ইংলুম লুপু পাচিনিলু লাসো আলং কিথি আলং লং ক্যাব রেভিনিউ সার্কেল লাপেন ফাই ট্রক ক্যাবরাই সি আরং পেন বাং সুরি সির ক্যাবরা বাং ফারু ট্রক সুসি আরাতুম কানাহক চতং নাংলো শিবসাগর আহা ওয়ার পাতিয়া হলি ভাটিয়াপার পাশি পাঠার দুলিয়া জান লাপেন দেউলাক আংকাং আলং তা আরবি আলং ajok kai ka jeling sungkrung lo Assam Assembly ngdeng kret rock session along pini adunthwa bataya phan budget aputha kungsai ame mate lam thama kapi dupon apara khe trokatom phan sedul tribe angkang ar lokapar lupon aputha chingwai pon lo lapu patumi nitrok arni ingnar lapen monit ka chiteng kheng aputha ta chingwai lo MLA Padma Hazarika pen indu votan aja pek ja hoy along habit ingnar কাপা শিকসাক লাপেন ইংনার মুনিত আংবং কাছে টেংখেং আলাম থিপ কাপিনপুর পন আলাম আপথাক নামপি লাপেন তমন্তি প্রিনানান আরপু কিদ মিনিস্টার জয়ন্ত মল্ল বরুয়া এসেম্বলি আলং পাচিনিলো পেনাপ আসাম এসেম্বলি আহেমপি আর লো স্টেট পেন ইংনার লাপেন থেরু কাপা শিকসাক কে অংদিম আলিম আলং কনস্টিটেন্সি এমএলএ আতুম পেন আর ডি কিদ আলাম থে চিংবাই পুপুটা পিনি সেশন আলং পাচাতাক পনলো এমএলএ হাজরিকা পেন ইংনার মুনিত আংবং কাছে টেংখেং আজকে দামতাং নিংকান কে থম আলং জন ফারু ইসিরা ইংকয় ইংনার লাপেন আবিনাই তা বাং ফারু কেথম রট্রকেবরা কেথম আরারাতুম আফ্রান্ধাম লুপু পাচিনিল আসামিস লামারজান লামেদ লোটুন লাপেন ডকুমেন্টারি হাই হুই আফান পীরথে আহং চাতায় আলং আনকে পঞ্জি আফান কাবর ই পেন স্টেট গভর্নমেন্ট প্রাবজিন পেন আসাম ওটিটি পু আমেন ইসি প্ল্যাটফর্ম কাংপু পন আফান লামথে চেবারাইল চেপিনিসার ডক্টর শর্মা সে সোশিয়াল মিডিয়া এক সাজক পেন লাসোয়া লামথে পাচাতাক পনল স্টেট গভর্নমেন্ট পাতুমি এপাক লোকে দোয়া জগপেন সা বিড়ি কাংদাত লাপেন কে ক্লেম আতুম আপরানি আকেলার পেদু পনল লাসুয়া টেকনন কে আদা পরফাই ট্রক পেন আনের লোপর ফাই হিনি আন সাইকে ক্লেম আপর পাঠিক পনল বাংসা প্রাং সা বিড়ি আলং সাইকে ক্লেম আপর গে আদা পরফাই নের কে পেন আনি কাংসাম পরফাই প্লি আনসি পাঠিক আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি সুরিহিনী রাঙ্গরা ট্রক ট্রক্সি একাডেমিক ইয়ার আলং আমেন কাছে থাপদুন আফান জেনারেল এন্ট্রান্স এক্সাম মতে কেতক আসাত লাঙ্কি কেবাংজি যা কংক্রিট নি ফাই ক্রেনার ক্যাব আর নিসি পেডোপনপো বাংসো সাতলাং স্টেট পেন লং ক্রেনার ক্যাব সেন্টার মতে গুয়াহাটি ডিব্রুগড় শিলচর যোরহাট তেজপুর লাপেন কোকরাঝার আলং গেথম আংডিং পেন পেডোপনপো কাচনিগ্রি দুনাতুম আলং লিতুম এডমিট কার্ড কে ইউনিভার্সিটি ওয়েবসাইট www.aau.ac.in পেন ডাউনলোড উনপো ন্যাশনেল লাপেন ইন্টারন্যাশনেল আংডেং আলং আমান কেদু পদ্মশ্রী আমান কেদেং পন্তাং তকবাং ফি গীতা উপাধ্যায়া পাতবিয়াজু আরং চেবই টাংলো আরং কাচেবাই হুদ আলংলি আর্তা নিংকানের ক্যাব ক্যাব রক্সি আর্তা কেদু কগজক পেনাং আর্নি পেন কেসু গীতা উপাধ্যায়া কেসু গেতান পেন কেদামতাং জাখং নিফাই ক্যাব আর্নি তেজপুর ইহুমসিয়া সাই হেম আলং পনলো বন্তা কপাই কাহি নুপেন আজক চিংথো ঠেকথে দাতলো লাপেন ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কাপাঠু কাচিপাতি আপ্রাংসি সেমিফাইনেল কে পিনাপসি স্পেন লাপেন ফ্রেঞ্চ আংবং পাঠুপো বিয়েটা পাঁচই কাঙ্ক্ত নিকলো

লোনাং দেঙা লংপেন সান্তনা কেলিং পি গেলু না লঞ্জির আর্জুন থাংল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেঙ্গে বাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তবরা ফো কিলো হার্স পেন ফারু টক্সেরাং করা সির ক্যাপ লাপেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল

0: নাংলি তুমার বেংদেং কার্যলং বম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন আদন্থ আং দেং দাম দিয়া প্রাং পিনাপ কার বেংদেং আলং কপি পিসি কিরত কে পার জুপনিক জিমা চাথানিক সানাং পেনাপ কে জাখং নিফাই ক্রিপ হো খেলাংনি কার বেংদেং আলং পেনাপ রাং সি বিরতার জুগলং পো আদন্থ সারাম থে লাপেন ওরেং বিরতা লাপেন লু নাং দেং আলং আং দেং চারি বাং দিং কে হাং আসনসন আলুন জির পেন বারি রং ফারপি ময়না তেরন পি চন্দ্রকান্ত তেরাং আলিনা তেরাং পি লাপেন পানসিং ক্রো কিলুন আসনসন আলুঞ্জির আর্জিগলং পুথর আদন্থু আং দেং দামি ক্লুনাং থং নক বি আপুথাক আকাই আলামু ইসি কাচিংবাই বাংসো কাচিংবাই আর্জিগ সেনাং কাচিংবাই আলং নাং কাচে তংদুন চন্দ্র সিং ক্রু মেফু আবারিম কার্বি কালচারেল সোসাইটি ডিফু লাপেন লং সিং বি লুন বারিম কিলুন বাংফু লাপেন বাংসো আং দেং কাপাতির পিপন আবাং অজয় কুমার বরা বাংসো আং দেং পিনি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং দেং পেন কাপাচাতাক পঞ্চেং আং দেংলু বাংসো আংকুং আপ্রাংসি আংকুং আর্জিক সেনা
1: নকবে আকায়ালা মু কেচে থান আফান ডিফু রংসো পিপেন কেওয়াং কার্বি কালচারেল সোসাইটি মেফু বারিমা কেহাই চন্দ্র সিং ক্রু লাপেন চিনথং আহাবার আর লু কেদু মুরা পেন কেওয়াং লুনবারিম লুনসেপু লং সিং বে নাংলি তুমাফান নেলিনিং আক্লং পেন কারদম নাংপা জিরিকলু
2: কারদম
3: কারদম
1: কারদম আনতে থং নকবে আকায়ালা মু কেচে থান পাচিং পন ইগলোনা থংলক বি কুমাল কার্বি কালচারেল সোসাইটি মেফুবারিম আকে হয় নাংলি চন্দ্র সিং ক্রু নাংথানিথা
2: থংনক বি কে আহক হাক বাংকে থং তেরন লাংনে আসর বুসিপু কাছিং দি দুনা টেঙা বাংকে থং ইনুত আর নক বি আলাং পোমেন বাংকে তেরং আসর কিছু পুয়া টেং পুলোতে অন তেরন আপায় আমি আপায় আমেন গাড়ি ক্রুপি পেন আলাং আমাহাঙ্গে থাকে বাংকে বি চাকরি আদুং ক্রোয়ারং সে আমাহাঙ্গে থাক কুসি চিনি দুন
1: লাপসপু থাক লুনবারিম দইমা
3: দুতে মা
1: নাংলি লুনিখা
3: লাসো মানে রংরুকি জয় হুত হাম বিগে পাথু দুন আলুন লুন দু আদা লাসে আলাংলি রংমেন নাম রংমেন এর পুনন তা হাদাক চিন থং আর লংসে দুলো ফুলক ক্রু তুম বাঙ্গে লাকে লাকারি ক্রু আখ্যাই বিনংসে দুইগল লাসে হেলা দাক রংরুকি জয় দুন হুত আলুন কে এলা পোহেল কাং

0: জি রামু নাংলা খা আরানিনে কাবাই নু পাক দেং দেৎসি এংলক তুপ এংলক নিয়া কংচি পিকলাং দুঞ্জি পু আমা সেলা থং দুন জইল
1: ভালো কে থং নং বে দা চিন থং লং রি পেন হ জানতা পু দাম জুলিব দে
2: দাম জুই পাক আফিসি দাম লহে আলা রিচো জানতা রিচো ফোন তুম রিপোর্ট চেপি দাম মতে চাকরি চাকর তো পিঙি আতো বার পান্তা বড় সবাই আনা আনা দিন গেলি গাড়ি বিয়ে তুমি নো বিনা ক্লাং টাং লো দি তোমার পাক নাম থি লাভ লো দি তুমি তো নেই নি হুসি কিছু থুলো সে হাল আসো আর থং নক বিয়ে ফান থং নক বিয়ে তুমি চিন নেলাং আসে আসো গাড়ি বিয়ে নক বিয়ে ফান আর যারা বিদি বেনামে লাফান নেপ নাংলাং পো পোজাল মাসে জানতারিছো বাংটা আর যারা পুনন আহুরি সে বাংকে গাড়ি বিয়ে তুম তা খেরাপ তো ককে আমার সাল তা নিঙ্গা চিরুই দো বোমাকে চকসিদে যে হ্যাং ফা দে না বোমা সে জানতারি চা বিরতা নাম পা লইল পু কার্বি আর তোমার পিং পু মারা তোমার ফান যে না তুমলং ইন্দু কাংটা কাং সামনে দো পু সে আমি সি তো ওরা পান্ত ওরা সয় হুট যে তোমার চাকরি চাকর মানে সব সব চিকুর মার চাট লাসে পেবাং থাক নি চিঙ্কি চি থান না বোমা সে পু লা পিং পু মারা তুমি তা ইহিন বাংকে জানতারি চো মানে ফেরে লো পেন ইহিন বাংকে কেচার বুবি দেয় যে ফান্ডা কামা থালো হ্যাঁ আমার সে থং মান থাপিন খারলো নাং আর যা সে বাং রিচোর পুমছে নাকি হাঁ আপদ নাং রিচো দরবার রং দাম থাক মাসে থং বাং ফেরে রেপিন দাম দাম নাই তো দাম পোনে লাসে লাং দাম দেরল মার হালা সোকে দাম হুর বাংকে হালা ডাক বাংকে পিনাং আনা সাত এনলো আকার দিকার দিকা হরমু হালা না পেছন লক থা হালা রুম লক থা পু থং ফানে

0: หลักปูอย่าที่ห้องเป็นโรงพยาบาลที่เป็นโรงพยาบาลแล้วมาจีนี่เลยกางตังไอ้กางตังบินน้องบอลเลยจ้ะสลับฮานาบังกี้มีเกณฑ์กางนั่งอัดดูกลักกางห้อยมือเตะดักในลงจีบิโกสิกิเมจิบอลผมมาสิจีบิโกมาทราบพี่กี้อ่ะพี่อันนับบังเก้กิจตัวเอลิงกิจคลัมมันลิงแต่อังทิกยอดประจิทองไอ้คลัมปีอลังจันทาริจ้าจักรีจักรตุ้งก็อันมาเป็นบังเก้ทองบังเก้คลัมบังอังทิกมุจจมาทราบพี่บังกาลังฟันสินกเบียกองส่วนปีเดลอลังพูนเกระไอ้ยี่ฟันบังเก้ทองนบีปันสิจิกิเดโอ้ยล่าสุดมันสิทองนบีบังเก้ฮัจันทาริจ้าลงอันนี้เกลี่ปุ่นเดียบังเก้ชินิดู
1: ฮัลส์สวัสดิ์มันริจ้ามาดุงกิดูนกเบียจันทานกเบียฮัลส์สุดอาวิเดรารบม
0: ดูกิดูโลเฮสิตาดูสิตาละทองเป็นบังบารุนเดลู
1: บังบารุนเดลูนกเบียบังเก้ทองสิ
0: ทองสิดูแล้วแหละเป็นอาอดาดูรุกัดเวตาลังเอ็ดโลลาอาอดาดูรุตักเฮนูบังเก้กะลี่แล้วแหละสิลาพานาบังเก้อัลลาร์กิฮุยบุเตเอลองจีบิโกสิคำชุดเอลองสินังปูบังเลย
1: อ๋อนั่นสิมันเ
0: นี่ยอลังพุนเกลัย
1: ริชูอังพุนเกลัยอามันเกลองอีกเล
0: ยเกลองอีกเ
1: ลยแต่จันทาริชูฮาวาระดังเก็บพัทเทจีอาพันทองนองเด็กก็สนนักคำสิเกเคลมอีกเลยนังลิเบียสังวนังทันอีกแต่ลูนเป็นนังทันอีกเลย
2: โอ้ใช่จันทาริชูฮาวาระพันทองบังแต่พิเทกยีบแล้วเป็นฮาวาระบังสู้อาคาร์บีแล้วเป็นแก่ฮัลดักจันทยาอาสู้อาทุ่มตะกิดดูครอยกิดดัมครอยยาพันบัวบังแก่ลังแก่โฮซิเลตดิสตริกเป็นฮัลดักSilat along pen ceng lok dak non nor teng an nor teng pen da wang tu det dak suai puadim du athan kithe pu along chong du
1: dak isi isi alam ni lang thani go te janta janta richo tum mane tumla rajdhani bula di amala men ga di rajdhani wang hini
2: hini
1: isi bang ke jantapur ba jointipur bula di hala ke non ke kene
2: bangladesh mande lo
1: silat long si aku lake jantapur ke la
2: Barlapor lo teh hadak duun e la si ningkrenga por na
1: ningkrenga por si hadak
2: duco
1: ricu hadak jantapur si gitu aku la barlapor ke
2: pang okro por norteng senang
1: gitu norteng si gitu nang likitan ke hau jantipur si nang lo budi thong nong pihadak si gimana lo hadak pen la so janta ricu hawar ke pathe jia kam thong nong biko sonji eklemi lo salam nang tengok
2: alam pen ke la puhe lo la thong nong bila sa hawar ke pathe jia pan ke ladak bang thong nang man det pen ke kar bia tum ta ring dok ring ni dulong lo la pen ke re chu ki the kar bia tum ke do anta bhet bahar ka chirung bhet bahar pusi pulo kar bia tum ke khajona pan lo hai la hai ka chirung anta an ke sugjin pen rung long lo la si la so ha war ka pithe ya pan lang ke claim ke kapang chu cheng ke nim ra kom pen kar bia tum culture kar bia tum ot ador kar bia tum ki chu ki jun hormu pen si chumang pan la si alang ta chini lo har sunjer lang puta kar bi tung long sikitu cheng lo an la pen buti ta kar bi tung ke pi phuk pe pin pen go son se lan an buti ke ong ge pon tek ma pu buti um ki bugi klang ta lo sor ni lo la se bahar pon ja um bulok lok lok son buti ke bahar pon adak wu ki me ka pati he di la khati khati re chu ke chulong la hai kang hon thong bang re chu phana be sing hon pi la sila dak pin pu tum ta bilu hadak le nang par lu non hadak le puyara pet nang pukan ra pet nang puta lat hongar ni si dakari chu tum ta hanor teng ki dun long bilu ko par lu pun ta ke dulo yo hala so hud helo
0: cherong bilu thon
2: chilong biru cherong bilu thon pu hala so hud bilu ke thon dun ka du ka wen ta lat hong kam se klem lo la pen thong the dung si ki klem ta kang ke lai lo teron ming se rung asu pi arje me pi amen ke hamir su pulawang so hamir so bang arje me pi ke pot si arje ke me thu ong ke engke ta higi dam tang son la si kue lang joy tek det bukar bi tung ipu kue lang ke joy anta man tek don det anar ke me lang so phan cuma ngari chu se ning nang dok an si thong bang hadak to kok lo pot thong bang pulo la ke de so ning yer lo pulo an ma si polam lo tang te kar bi kar ba ka tum phan ta o chilong areng ipak weda dim ke hawara bang pek pulo an lim wet chilong areng pu lim phla ba dim si tin ko to pu che kroi dat lo re chu ta lim na to la chilong areng pak adim bang ke nang pekpo hamir su sinang pinai pula ya anamat chelong areng si chu yeng athi thik thik thik rot pimelo dak harlak puara ong do non ta harlak arei phang chu phre re rong pudu dak pen hing pon lo hamulas nayan hing dat mala ke areng ge rot pa behek lo mati ay dak ha khi du dun lo ya ke rot arnita ase yo la chai long areng as i si apun nang gelik dak anjong se hamir su phan nawe ke bata hawara dakan ge kar bitum nang popusi an se bhoy rong bong bunang kar bitum pue hada kar bia rong su pida ge seng nam long jat long lai lo ke klem te kang ke
1: antela kini ong nong bia ho tichu ang phun kirae ho

এই শিবাদে শিখামো বাইঠাসা, থেকে লাও বাইঠাসা শিজাও খা, হাই ওয়াই।

0: Tại tiên đang đi là son si kia kia endun là son duik mà.
1: Seke putang te nili RNC dagdifu nili chuning lo chuning one day training attendun labang so training bang ke pene Goodrich company tumsi pene kisik pon na si one day training attendun lo lapen la katuka pi bang ke pangreng reya prang nili YouTube long ta penang online lo lapen la pene Google long ta la presentation lai mesen mesen kaprek tum kasilam abang phua tuma presentation ta nili sabso pori lai hui pori det si nili bang ke long hong pangreng kecheng lo sita সেকি এনজি পুতে গভর্নমেন্ট সেক্টর টা সেকি পিবম লাপেন প্রাইভেট সেক্টর তুমটা ট্রেনিং ব্যাং পিবম
0: তেন্তে লাসো ইসি লং হং পাং রিং জি ফান লাস পুসন সেকে আলাং লি তুম তামি পিপন পন মা দিদি তেন্তে লাসো সেকে কে এন্ডুন স্তামি কোয়ান আকিনাং সট ল
1: সেকে ব্যাংকে আজাদ আকাম পাংচিং চে আকো সেকে কে এন ব্যাংকে আকিনাং সট আধে ইতুম সেকে এন এ পেন পাংচিং হামবুতে ইতুম কাচিনি নে আসন দো ওজি লং হং পাং রিং জয় কে পুতাহাই সেতামে সুংক্রুং là si seke ke en bang ke akenang sot pang ring re apra
0: kalang di tin la su seke ke en long pen ke pipia son na puthak si than pon iklo la long hong ke pang ring puthak
1: kala la training long mate seke long ke itum phan nang pachini pon ji ke la big firm and its management disease prevention la pen I am a roy ko son si itum kim nang ji ma la pen a prang si ke li tum a long long li do ma ve ma long li hem tum long hong pang ring si hem pen te bok het ma mate helloving ma la si la land preparation ta itum phan nang than pon lo la det pe itum ini ke itum ong a det pe ni long hong supply ji pute itum permit ta kenang sot trading license ta মিন ডাক টেবক টেরাই ফান চট পুতে তুম লাবাঙ্গি এনে ডেট টা চক লাতাই সি তুম ফান এথান পন ল আতিমু লংহং দো ও আফিগে তুম হা ডিমাপুর টা হো হাপিনি সাপ্লাই জি পুতে তুম আলু তা আকেনাং সদ দক লাল ল ডেট পেন গে ট্রেনিং লং তে ব্রিড সিলেকশন লাপেন কপি এ লংহং আজাত সি পাং রেং নাং জিমা লাই হুই তাই তুম ফান এথান ল লাপেন ইসি বাঙ্গে হাউসিং আই হেম হেডি আই হেম দা কপি পি আজাত আই হেম সি কি কিম নাং জিমা জেসে মেট কে আসো কে পাং রেং আই হেম ফান লে কা প্রেক দো লাপেন আসো কা পাজাই জি আপিয়া লং হং ফানলে কাপ্রেক আহেম কিকি মাসন সিক পিনাং জি লাপেন ফেটেনার্স ফেটেনার্স মাতে তু মিট পারপোস অফ ফানলে আহেম ডিজাইন ম্যাং কাপ্রেক দো নাপেন পোকা আহেম দো তাহাই লাপেন কাপ্রেক কাপ্রেক ট্রেডিশনাল সিস্টেম হেদি লাহাই দোজি লাপেন আন আলাম তাই তুম ফান নাং থান পনলো লং হং পাং রেং তে তুম কুপি পি আন সি কাপেচু নাং জি মা লাপেন লং হং আফু সো দেট পুতে মেডিসিন কুপি পি সি পিনাং জি মা লাহাই তা নাং থান পনলো লাপেন ল্যাং তা কেনাং সট লাপেন কারেন্ট লাহাই হুই ta mi ta kenang so jo lai ason among seki enun lo puti tum chini pon po
0: kalang di tangti la long hong an ki pi di idi tum kadu vitamin onom ke adon tin samin hong ke pangreng do et sigi ong lo tangti la an ki pi pustami aporating men ki pinin ji la pus rapor ki thik duik ma
1: kalang long hong tum phan jesemet ke pinang ana don dum ge khong thom ta an pi det la pen pinang ana tum ke phong ni vet নিলিগে ফংনি আদাব সেগিপি আদাব বাজি ট্রক পেন বাজি ট্রক্সি আপরসি নিলি আনগি পিপি লাপেন আর্নিং আংসামগে বাজি হিনি আনপারকে লাপেন আপারকে ল্যাংবাংকে আদাব আনার লো আর্নিং আংসাম পি আনপারকে লাতুমগে লংহং তুমগে বাজি ট্রক্সি আন পি লো বোতে বাজি ট্রক লো বোতে লাতুমগে আন পিপে তেকে হ্যাং রেট পোলাতুমগে লাসে লা এ ফং জংসি বাজি ট্রক পি লো বোতে বাজি ট্রক্সি পিনাং কক তিতি আথে লাতুম আন পিপে তেকে লাতুমগে ইংরাইং রেট পো
0: তেন তে নাংলি নন লং হং দি নাংলি পাংরেং পেন আন পেন কোলো সো লং হং লো নাংলি কি নাং নাই কে নাংলি নন মাত নাংলি লং পেন
1: কার্বিয়াং লং কে লং হং কি ইক্সি আনিং কে ডক লাসি হেম সার লং হং পাংরেং সি তুমা ফান আকিমি থে লং হং লক পুতে কপি কোসন পেন নে আরলেং তুম আওক টা চুপার পে লাপেন আদিং তা ডক পার পে সিতামে লং হং কে লক তা আলে দো পিক বিজনেস অফ আন কে আথে লা তুম লিটার সাইজ মানে আসো কে যাই দো পিক পিক নিলি লং হং কে লক দেট সি আসো পাজাই জন কোপেন জন থংকে ব্রা ট্রক্সি আন আসো লং লো
0: আলি বাংলা অং
1: আলি বাংগে লাসি কে অং লো
0: লাপেন দি লি তুম কার্বি তুম সামি লং হং লোকেল লং হং মাং সানিং কে ডক বিসি দিদি কাপ্রেকা লং হং মাং কে আওক পুস্তামি চুমি উই পুসি কাছে থান থান হেদি তাংতে লা পিনি কিচু পেন তা পিনি আ কিসু মাতে বেমার গেলং লা পছন্দ উই মা কাপড়ে কালং হং কিচু পেন হেদি
1: কাপড়ে কালং হং কিচু পেন অকরান ফাত মে মে দেত পুকে আবে হে মুথে মেন কন চো দেত পুতে এপক্সো দেত দি লাহাই বাং দোতা হাই হেদি সেটা মে লা লোকেল লং হং পেন আপারটা লা ব্রিড লং হং সি আও কিচু মে নেলি হিথি লং পিনাঙ্গান অক জোরদুন ল লাপেন পেনাঙ্গান তুমকে নেলি ফানাং চিনি ল লাপেন আলাং তুম ফিডব্যাক নেলি ফানা পিকে কুপি আন সিকে পিছু ল নাং নাং কেওয়ান লং হং আওক চুপেরেট জোলা পুসন লাপেন ইতুম বিজনেস ফানজং সি ক্লেম জিপুতে আলি দু নাং জিপুতে লোকেল লং হং পেন লোকে ইতুম আলি

Thengpi ke lang tomon lapen arki kachi hopen ke khanga banglo. Thengpi thengprang lapen ingnam nang kivirpana jo kereng era chithi ke doapi anta akisung do tanglo. Nampi namdur tongsekot pen kana hok ajok tomon te prenta kache tonti nang do tanglo. Kereng era pi an rengdok rengni pen kaparengji aphan thengpi e nangji lapen raikom nangji. দে চান্দ্রী চঞ্জালপেন আলিরাচাম কে পদ আফান থেংপি এই নংজি

কার্বিলুন বারে মা যাই মেঘ আং ডেঙ লং পেন পি নি নাকি তোমার ফানা গেরত পিছি লাগে সিনত রং ফারপেন কিলুন আলুন আলুন আলাম ঠে বং ওই আলুন তংটে আর জি সেনা

লবণ প্রণালী তো কার্জুলং আলুন লাগে কার্বি লুন বারে মালুন আলুন আলাম থেকে লাগে বীর সেম পেন বীর আম আলুন লাপেন কিলুন বাংফিয়া মেন লাগে চেমার রং পিপি

0: স্কুলৰ ফিজ সকলো হৈ গ'ল।
1: হৈ গ'ল বাজেট?
0: অঁ, 5000 বাচি গ'ল।
1: নতুন মেখেলা চাদৰ লৈ লোৱা?
0: নলওঁ, যোৱা মাহত সেইটো লৈছিলোঁ।
1: আৰু এযোৰ?
0: নলওঁ। প্ৰথমে বাজেট বনাওক, তাৰপিছত কম কমকৈ বচোৱা ধন বেংকত জমা কৰক আৰু পইচা কেনেকৈ বাঢ়িছে চাওক।
1: বৰ জ্ঞানী। এতিয়া যোৱা।
2: আৰবিআই কয়
0: বিত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা।
3: আদন্থা জাইমেক আং দেং লং দামিক লোনাং লাকে লাম জেরা জাইমেক বংসা জাইমেক আং দেং লং পেন ইকোনমিক অ্যাডভান্স অফ রুরাল উইমেন বপুথাক লালতা রং ফারপি পেন কেথান আলাম জের আরজিক সিনাং
4: পিনি এলি তোম রং রূপ কে দো আসর লো আতুম চোকলেম চুদাম আহিন আনাদ কেপাপ্রাং দুন আলাম চেথানদাম ইকসিনা নন কাচিং থোর মি আদেত আলং পিনি আর্নি আন লাংদাম পোলোতে ফারো ফরা ফোকেপ মিলিয়ন আন সোসে রং রূপ কে দো আসর লো আতুম কিদুক সি থেকদাম লং নিংকা নিংকয় আপ্রাং পেনতা কাচেলার আবেপেন লাং বাংসো আসর লো আতুম কিদুক আফাই ফারো সি আংবং পেন ফোকেপ পিবাত দুন থুদেত লো বাংসো আসর লো আতুম ফারো সি আংবং পেন ফোকেপ পেন ফারো সি আংবং পেন ট্রক্সিকেপ আফাই আন আংবং কে কেচোরাম কিবি কেচারলি লাপেন ট্রেনিং আহিন কে এন দুন পেন হেনলো জুতং জুবাত আরন আতেং পেনতা পেনাং আন আসর লো আতুম আফান কে খামখে দুন দো লাসি কিদুক আহিন চেপাজক উন এদেতলো সো আরলো আতুম আফান কেপাপ্রাং আহিন আনাত পাচিং থুর দুন থেকজি পুলোতে চুকলেম ছোদাম কিরিম কিবি আনাত আজাকং ইং থুর দুন নাংজি লাপেন কেখামখে দুন আবেদেত নাংজি কাচিং থুর দুন বম আদেত আলং কে পেনাং আন আমুনিয়ত আফাই আতুম কে টাউন পেন কাহেলো কেদো আতুমসি কে অং লাপেন দুকওয়ক বন্তা বাংসো আংবং পেন থেকদামলং কে সরলো আতুম কিদুক আফাই অংমু ইলিতুম চিনি দাম সরলো আতুম কিদুক আফাই অংনাইলো কেদামতাং নিংকান ইংকয় আপ্রাং পেন কেবাদুন ফারুইসি আংবং পেন থংকেপ আফাই আনলো লাপেন ফারুইসি আংবং পেন থ্রক্সিকেপ আফাই আন আংবং পেন কে সরলো আতুম সাই কেক্লেম লাকে ও বি ফ্যাক চাইনং কেপাং রেং সাই ছুটি কিম হাই হুই হেনলো কেক্লেম কে অং নাই পেনাং আন সর লো আতুম কে কেদো কাবে চোকলেম ছোদাম কিরিম কিবি রং রূপ হেম রিদ কাছে লানা আসাই লাপেন কাপ্রেক কাপ্রেক আলংতা আরপু কেক্লেম দুন দো বন সিতা আজাহাক জুতাং জুবাত আরন আতেং লাপেন পেনাং আন আসন পেনতা সর লো আতুম চোকলেম ছোদাম আলং কেচাক নাম দো লাতুম আফানকে সোপিনসো আতুম পেন আকে কমসি মাথা দেট টিক লাহাই আজয়নে পেন চিংথুর দুন থেকে দেট টিক সরলো আতুমকে আপাই আপো লাপেন আপেনান আলং পেনতা লংলে ফেলাং লংদুন দে ইসি আরন কিবি দো সরলো আফান পাংরি পাংদন আহুতা আখি আদা চেপি নাংকক লাসি সরলো আতুম আফানকে ইসি কম্পোর্টি পুসি এন্দ্রং আপাই আপো আহেম সিতামে মালম ও কেদো আহরমু সি মাথারং তাংরি পাংদন দেত আফিতা আপেনান আহেম তা আকাপ্রেক আমুনিত পুসি এন্দ্রং তিতি লাসো আপো সি লাতুম কেদো সুংপ্রুং টেক লাপেন আমেথাং আনিং কেহ্যাং আসনতা চেখ্যাং নাংকক টেক পিরথি আদাং আলং পেনাং আন রং রূপ কেদো আসর লো আতুম আরপু কে এন দো ও কমানে আপিসো আপাই আহেম কাচেলাং কেসো কি উন এ হুত কেলানা আনওয়ান কিরি লাহাই হুই আসন কেক্লেম দো ও সর লো আতুম ওসমার চোপাথে আফিলি হুত পেন সাংসে পিন পেন আহেম কেদো কাবে আফান্তা ল্যাংনাং হেম রেত ফাক ও বি চাইনং কাপাং রেং লাপেন হেম কেরিম কিবি আখি আদাত কিরি আলংতা রাবদুন ল্যাং পিয়ার্থে আলং নহক আদিম লংতা রং রূপ কেদো আসার পিমার আতুম হেনলো কাদো কাবে আফান নিউট্রিশন আহরমু কিপি আবাং ফি

0: লাবংসো আপর হুট নাংলি পুথত ইজিরা লুঞ্জির টক থুল নাঙালিং ও নাঙালিং নাকে ক্রয়দন লুনে নিলিতা তে লাবংকে
1: লা তাহলে সো অপর চিরল লাসো অপর চিৎসি লাসো লুন্দা ক্লাংডনল লাবংকে লাহল সংজা তুমফাম ইতুম কার্বিয়াং লং রাত তুম ক্রয় পেনান ক্রয়ল
0: ক্রয়ল
1: ক্রয় পাক্কা আনল আফিগে লান ক্রয় পাক্কা আং বংসিতা রাত তুম ফানবাংকে কোসনে পামাং হু পামাং রামামাত পাংতন ফ্রু
0: আহ
1: ইংতং কাছে সঙ্গে ইংতন ফ্রু প্লুম তিল পুলবেন্তা এঙ্গে রাত তুম লেখাং তন দুন লুপ লুদংতে সংজা দুসিতা লিব দেল
0: কলাং
1: লাসি লাসলুন বাংকে নাঙালিং ও নাঙালিং সি নাংকি ক্রয় লুলা নেতা পিনি নাং কাছু ক্লেম আবিদি কে ক্রয়ুন এ সুলাং দুতা লাসলুন কে তকে রাত সি কানিংরি নাংমা লিং ক্রয় তুমি পিনি গে নাংমা লং তানি তুমি দন্দ তিক রাত সে কানিংরিয়া লুন

0: nangli karbiang longar lo ka thek long nampi namdur wote kusu saru maino langpi kadu ka wi patan li penan patam pak lo halabang song pung pen karbi langpi nang kili mate kili halabang salun ke
1: potsi karbi langpi kili mate kili
0: aho
1: karbi langpi ke karbi ati theli pusanili irdam lo munti da non assam le ব্রহ্মপুত্র প্রতেলংকে আসাম আছে থে আসাম আলং রে আছে থে পশং থাক কার্বি লং পি বঙ্গে কার্বি আখে আছে থে বা কার্বি আংলং আছে থে লো লাসো লং রয় কিলি মাতে কিলি দাম্বম লো দাম্বম লো দাম্বম লো সেটা লাসো কিলি বম হোক পিপি সে কিছু টং ফোন লো নে কিছু লোক সে কাছে টং নেহে
0: কালাম
1: লাসে নিলাসো লুনগে লাক কার্বি আছে থে তুম কিছু লাসে নিলি পাতাম পাকদাম আহক যাচ্ছে মেট পেট বাংকে লাসে লাসলুনকে আরজুতা আরজু বাংটা দুগুলো
0: কলাম কলাম হাসলুন জির নন পুথর রাঙ্গ সব সব পরজুসিনা
1: আচ্ছা

হিন্দি লামার জানালো না চাই মেঘ আং দেং লং পেন কিজুত সেলো নার্জিক সিনাং লাকে দোলি সাজাকে রখনা পাল আমার জানা লং পেন বাবুল সুপ্রিয় লপেন শ্রীনিবাস আটম কিলোনালুন আলোনালাম থে তরম্পম তরম্পম।

লাগে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরি অপর পরফাই টগ্রাম প্লিকেবরা ফ প্লেংজি ডক ডকল লাসে অপর গিচক পেন লুলোটাংটে গুয়াহাটি প্যান কাপাচে টাক সন্ধ্যার আঞ্চলিক বাতরি আর জিগলং ফিটপ।

0: आ गया है विकसित भारत जी राम जी, जिसमें हर ग्रामीण को मिलेगी साल में 125 दिन रोजगार की गारंटी और काम वही जो ग्राम पंचायत कहे। विकसित भारत जी राम जी, गांव बढ़ेगा तभी देश बढ़ेगा। ग्रामीण विकास मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
1: লাগে আকাশবাণী ডিফু জয়মেকে বাংলাকে এফ এম বেন লং পেন মেগাহার্টস ভারুই সিরা তক বরাসের ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লং পেন তা আর জুইক মে নন স্টুডিও ঘুরে পরপর ফাই ট্রক্সি প্লেং টাংল লাসে কার্বি দেড় লংরি চেহন আলুনা জয়মেক আং ডেং লং পেন আসন আসন দেড় লংরি কে চেহন আলুন জির আর জুইক লং পো তাংটে আর জুইক সে নাং জয়রাম ফাংচো লাপেন আরি সাংহ টুম কিলন আলুন আলুনালাম থে বোলন ডোবিনং

কার্বিদার লং রি চিং হনালুন আজাই মেঘং দেলং পেন গিজুত সেলুন আর জিক সিনাং লাকি মোহন সিং হানসিল পেনারি সাংহ তুম কিলুন আলুন আলুন আলাম থে নি তুম হেনলো খেয়ে নক বে

আদন্থর জিগসিনাং রামধেনু আলামার জানালং পেন জুবিন গার্গ লাপেন শ্রেয়া ঘোষালতুম কিলুনালুন আলোনালামথে রং দিয়া মরম।

0: লাকে আকাশবাণী দীপু পিনি নীলিতুম এবং আর্জন সরেব সুরোপেন্সি কাছেলাং মাতে ইংলিশ আলামপেন ফিজিওথেরাপি পোয়াপোথাক ক্লার্ডাক পেন রেডিও কার্জুয়া রাধাফান কাপাচি নিজিয়া ফানপুরা নীলিতুম লাবং সহিন কেলাং ডক্টর আলোঙান নাহুম রিসি নীলিতুম লাদাক জিহুত চিপুত পঞ্জিয়া ফানসি বড়ি পনিকল আলং লিকে ডক্টর জয়েস টেরাংপি ফিজিওথেরাপিস্ট আলং লিকে চার্লি দামাদিম লাখে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস আগরতলা লাদেট পেন আলংলি ইন্টার্নশিপ তামি ক্লেম পনল আদিম লাখে বাপটিস্ট হসপিটাল বেঙ্গালোর লাপেন হেলথ সিটি হসপিটাল গুয়াহাটি লালং নি আদিম ইন্টার্নশিপ নং ক্লেমসি সুরিহিনী রা ইংকয় রাহিনিয়া নিংকা নং উনল আলংলি দিফু ফিজিওথেরাপি সেন্টার আলং সে তামি কে ক্লেম দুন তাঙাবাং ফি ইগল নো নাবাং কি আলংলি কেসু আবং ফুবং ফি আহেমালং দাম সি সি কেলাং দামাসাই মতে হোম সার্ভিস ট্রিটমেন্ট ক্লেম পনিক বমল লাসি ডক্টর আপ্রাং সি নীলিতুম আকাশবাণী দীপু আহিন পেন নাংলি ফান সুরি সুরি কার্ডম নাংপাচের ইগল
1: কার্ডম
0: তাংতে ডক্টর ইলিতুম চেথান দাম ইকসেনাং এবং আর্জন সরেব সুরুপেন সি কাছেলাং মতে ফিজিওথেরাপি পুয়াপু থাকনাংলি থানদাম ইকজিমা
1: কেচেং সি চুরল আকাশবাণী তুমান্তা আপনাঙ্গি পিয়াপদ পিনিকে নিতুম ফিজিওথেরাপি আপু থাক চার্লি পনাং চিনি পনাং ফিজিওথেরাপি বুকে কমা ফানসেকে হ্যাং ল কপি ফানসেকে পুদাম ল ফিজিওথেরাপি বুকে পিনাং আন তুমকে আর্জুলং ল পিনাং আন তুমকে আর্জুলং লিলাং লাসি চিনি নিতুম আন ফান্তা কেথান পন গাং তুমকে লাহেন ল নিতুম বাংকে নানি আরি পি কিসো নানি আময় কিসো নানি আভ্যাং কিসো তুমহান জি কেলাং পন পন লা নন সো নিতুমকে কিসু সি তুমকে আজাতা ক্লেম উন ইরি হাইতা চিজর উন ইকেং হাইতা চিজর উন ইংনি উন থুর উন মজক আফান্তা হ্যাং নাং নি মিথাং পেন্তা ক্লেম উন সিতা কি ক্লেম উন ই তুমকে মানি পেন্তা কেরাপ চো হ্যাং নি কি থুর ফান্তা কাংনি ফান্তা নিতুম আসাই কি ক্লেম ফান্তা লাসি লসন তুমফানটা কেলাং পন পন তুমফান কিসু পেন কাই ইলি আসন থট দাম থেক কেবাং থেক ইংনি থেক তুমফান লসন সি পাখ্লেম পন পন পামি পন পন
0: চরোলো ডক্টর লাবাং সোলাম কেপাচিনি পন ইক থেক পট আদুন থুয়ালাম থে চিথান দাম ইক সেনা লাবাং সো আসন আকাপ্রে কাপ্রে তা দু ইকমা নাংলি হিন পেন রেডিও কার্জু আরাতা তুমা ফান থান দাম ইকজিমা ডক্টর
1: অকালাং কাপ্রে কাপ্রে দো ওল্যাং নিতুম লাদাখ ফিজিও আং বং লাকে অর্থোপেডিক্স ফিজিও পুদো নিউরোলজিক্যাল ফিজিও পুদো স্পোর্টস ফিজিও পেডিয়াট্রিক গাইনি অঙ্কোলজি পেন কার্ডিওভাস্কুলার এন্ড পালমারি পু আকাপ্রে কাপ্রে আ ফিজিওথেরাপি দো
0: মিসেনলো ডক্টর নাং লিকে থান পাচিনি পনাপ তাংতে ডক্টর কপি পিয়াকে সো মতে কোসোনাকে সো ফানসি লাবাং সো আসে কাছেলাং মতে আথেরাপি পুকে নাং ইকল
1: আমু নিকি পু কাপ্রে কাপ্রে ফিজিওকে লাসো আর লোকে দো কেসো আন ফানসি লাংপো কেচিং সিনি অর্থোপেডিক্স ফিজিও অর্থোপেডিক ফিজিও লং বাংকে আরি পি কেসো তুম ফানসি কে লাং পনপো কে আরি পি আংবং লং আংসি আজাতা কি দো আন আহরমু লালং কেসো লাহাই ফানসি নিতুম লাং পনপন লাকে ফ্র্যাকচার ফ্র্যাকচার কে কপি ল ফ্র্যাকচার কে নিতুম আরি পি চিংলক লেট চিবেং প্যাট লাসো কিসু লাসো ফ্র্যাকচার আর তুমফান নন চিংলক পেট তুমফানকে কপি লবি পো চিংলক পেট হাংজাং তুমফান চিংলক নি তুমফান বুটে নিতুম অপারেশন বা ক্লেম পো অপারেশন করি দেটা ফিকে লাতুমফান আলাতুম আলাং তুম দাম উন এলাং আজাতা ক্লেম উন এলাং লাসুত আলাং তুম সুপ পিকজি লাসুত নিতুম কপি ল আলাং তুম কিসু হুত আকিসু বাঙ্গি পাকম দুন জিয়া ফান তুমলং নিতুম পিনি আইস থেরাপি পিপি আকাং সাম আকিসু কেলাং লাং আকাং সামগে পি পেন কিসো পা মে মে লাদাক পেন নিতুম আকিং কে ক্যাং লংগে পা কম দুন দুন আকিং লাতুম কে দাম পেন আচি চি চি চি এক্সারসাইজ ক্লেম চাট ক্লেম চাট ক্লেম চাট পেন লাদাক পেন নিতুম কায় সন কে দাম উন এ পেন আকো কে পা দাম থুপা মে চি ফান লাসি নিতুম লাদাক ক্লেম দুন দুন গে লাকে এ সি কে ফ্র্যাকচার পুল গে একটাকে ডিসলোকেশন পুল ডিসলোকেশন গেলা পুলো মানে আকিং চিলিয়ত প্লট

0: akardi hormu enang ne inge men men inkup nang ne lahai sinitum lada ke than pon pon dak bangke mo arlo sotum oso mehang thek dera phi kisung hot ke rab dun dun tum non bangke las dolang cardiovascular and pulmonary pulo ladak bangke mani aning ke so ang phor na ni lason operation aning operation hutang da telatum critical peak condition critical peak lasu na tum achithe ke wang seng do kok ti achithe ke wang ni normally ke ni tum ke thang problem ta we ichithe ta en un ichithe ta lason ang hopen pabar un sita la tum ke lason kali la tum bang ke ichithe ki en alok ki en am phanda sung peak lason sini tum hadi exercise do do breathing exercise punitum la hai ke than pon pon inke oncology pudo labangke cancer patient tumha isi pudampo breast cancer puhutke ajhak aro so tumhanke total laso anning operation da titi tumta do lasu hut bangke latum adunga rai a ok haita men men arita ching thurun elo in tang head pol lason hut si ni tum kopilo kri than than la dakten tum sab sab ki cheng hut sab sab exercise han chat tan chat men latum han আরি হাই তা মো পাচিং থুর ইন ফান মো এক্সারসাইজ হাই থান ফান আচি থে ওয়াং সিং পুতে লাতুম হান দা ব্রিদিং এক্সারসাইজ থানিয়া ফান ইংগে কাপ্রে কাপ্রে ক্যান্সার পেশেন্ট তুম লাতুম তা জাকং আবি পিন পিন টিটি লাতুম তা কাই মাতা আপাল ওলা হসপিটাল আবেত লং সিবি লক লক টিটি ইংগে আর জি কি ডিং লে বিয়ার এট পুতে কাই তা বেটসোর ডগক টিটি বেটসোর কে লাহেন লো বে অং তে ইনুং আর লো আমে খাই দো কক তিতি ইনকে লালে খাই ও লো পুতে দো ও লো পুতে লা বাংকে হিংনো ইমোয় ফান ব্যাং ফান হিনো লাসি লাহাই আফি পা বেদে জি ফান তুম ফান কাই তাম এক্সারসাইজ হাই পাথান নেই পাথান পন পন আসাব সাব পাদাম দাম সদে লা তুম হাদি কি দাম কি ব্যাং হাই চিটিং নি নি দে জি ফান কাই তা ই মাইন্ড ই ব্রেন পেন সিগন্যাল হাই পাদাম দি দে জি ফান কাই তা পা দো ভেরি ফান কাই তা কি দাম হাই বাংকে তেং নি নি ফান কাই দা জক কং হাই পা দো বের জি ফান সি নি তুম লা আন কি সোল হাই নি তুম কাফ্রে কাফ্রে কা ফিজিও কে লা হাই হেন লো
1: চোরলো ডক্টর নাং লিল আন পাজের মি পেন রেডিও কার জুয়ারাত আফান কে থান ইক থেকে প তাংতে ডক্টর পুথ নাঙ্গার জুবনিক থুলা লাস কে সো ফান কুপুসন বেন সি সে কে লাং ইকল কুপি পি আ সোনা মুং বেন সি নাং লিতুম সে লাং ইক বম ল
0: নিতুম সো সেকেল দাং পন কে লাকে নিতুম মিথাং আরি পেন ইট কিচেং সি কে নিতুম আরি পেন সি নিতুম আজা কং নিতুম আরি আজা কং পেন সি নিতুম পেশেন্ট ভান লাং লাং ইংগে ইসি বাংকে নিতুম মডেলিটিস পুদো লাকে মেশিন আসু মেশিন বাংকে নিতুম কিসো থেকটিক তুম ভান নানে কিসো কিসো তুম ভান সি নিতুম লাসো পন আ মেশিন কিপিপি আসে কুমানে সুপ পিকল পুতে নিতুম লাদাখ হাদি মডেলিটিস পান্তে মেশিন ইসি চট কালি নিতুম দো পিক লাকে কাপড়ে কাপড়ে কিসো তুম ভানসি কাপড়ে কাপড়ে আ মেশিন দোলো ইনকে উনআনকে নিতুম আরি মেন সি কে এন ক্লেম ক্লেম কা ঝাহাকে নিতুম মেশিন পেনল আসো আদিম কিসো ভান্তে ইসি আলট্রাসাউন্ড পুদো ইনকে ইসি থে চেট পু কিছু এরিয়া আদিম ফানকে আইএফটি ইন্টারফেসিয়াল থেরাপি পুদো লাবাংকে কিছু আদিম ফানলো লাহাইকে মেশিনকে কিছু ফান কে পাক কম দুঞ্জি সুপিক ইনুট পেশেন্ট সুপিক লোপতে সু কিছু এ পাক কম দুঞ্জি ফানল ইনকে মানে আছে থক কিছু পুতে নিতুমকে লাতা ট্র্যাকশন পারমিশন দো ইনকে নিতুম কোল থেরাপি পুদো আকাং সামপেন সেকেলাং আগে হট থেরাপি পুদো হাইড্রোথেরাপি পুদো লাবাংকে আকিসো পেনসি সেকেলাং
1: চোরলো ডক্টর তাংতে লাবাং সো সে কাছে লাং পেন কো আন মি উন মাতে কায়তিং চেসু থু দে
0: জিমা লাবাংকে পেশেন্ট তুম আকিসো আলিং তুম আকিসো কোয়ান সি কি থে মা কোয়ান আর জি কি ডিং মা নন হেট হেট লাং কি সো তুমান বাংকে তুম বাংকে মে দা ফ্রাং সিতাম নন সন আর জি ডিং পিকলো কি সো নিংকান ফ নিংকান প্লিয়া কি সো লো তুমান বাংকে আপর নাং পিক ওকে সো থু দে জি মা বুকে লাহেন লো বাতাই সিলে সো লো পুতে ট্রিটমেন্ট এন পো কিছু চিলাং পো মেডেট পো সেটা আফি বাংকে লাসো কিচিরে হরমু কে কাইতা দোয়ার নাং পো লালে কিচিরে রে পুতে আকো কিছু হরমু চিদো থু কক পো লাহেন লো
1: তাংতে ডক্টর লাবাংসো কিছু কো আন আর নিয়ান সি সি চিলাং নিং জি ইরুই চিকলো এ জন মাতে আনিং কানান্তা লে রক জিমা আং তো নালাম থে থান ইক জিমা ডক্টর
0: লাবাংকে

0: กี่วิก็ให้ปวดตลอดแล้วสินี่ตุ้มระดับเอ็กซ์ไซส์ให้ทันทันระดับตุ้มฮันนี่ตุ้ม stretching กูรีรีมีก็สูดอาริปีให้ตั้งตั้งลับติดตีแล้วสูดอัดดุงอะไรอันตาอังซีละให้อันตาเอ็กดอมอิงตั้งลับติดตีแล้วสูดนี่ตุ้มมาสับปัลลูสดุนดุนบังดุกดุนดุนละเห็นโล
1: ชัวร์โลด็อกเตอร์ตั้งแต่ด็อกเตอร์นังลิพานปุถอดนังอาร์จุดหุยกล้างอามอยกิสูมาตีอาจฮักตุ้มอามอยกิคูร์สตามิดดูก็ติดตีมันเนี่ยอาริปีกัดชิลิตละเป็นอาร์ทูชิวงเอ็ดละสอนตันดูก็ปุลุตั้งตีนังลิตุมกูปุซอนเป็นสีสีหลังอีกจี
0: อามอยกิสูปุเกะนอนลมกิจทางอู่กระดูกกวีตาโอกิลงตุมอันสกิองกิซาร์ปุเปโอสุมาร์ตุมปุเปกิองตุมสีดูปิกอิมอยกิสูปุตาisivet kali jat kisu ta isivet kali isivet posi kisu pukali kaprek kaprek kisu mensi kisu dunlo isibangke ala amoson artho ari piangbong artho chibab oi puda doi isibangke degeneration pu ari pilahai induk induk ponbom puda doi isike kichinkoi pota do lahai kisu hai belek belek belek do la sin yitong ki vi pon pon ke so pick pute nito kicheng si ke mesin use pon pon la so ki kisu pick bangge pa kom pon pon pa kom de ta phi bang ke itum exercise hai pp ke la dag mesin long nitum ke a kisu a therapy ta pp hydrotherapy pula kar om hormu imoi long ki bi lahai nn ke nitum ki pachere hem long koson si chere nei ma la hai than pon pon koson si ki thur nei ma paleng pen men men thur le ji phan kali koson si ar e na thu lang pen si pu thur joy ni an kup nang ne har dik hor mu en nang ne la hai kapre kapre ni tum hem long ki chere nei hor mu than pon pon la si amoi ki so ta ni tum la hai lo machine than pp exercise hai than than इनके किकुर हाय तो कॉक पुते मिनितम किकुर ता दो दो आधा के किंग स्टेप तुम ता दो दो आधा तुम के अमोय ता पुके चट तुम ता दो दो कपरे कपरे दो दो लानोनी तुम सन आधा आधा तुम नॉर्मल पुपु कि मे असन कर्जा बसन का लिदा तिति केक पैक दिति रसन केक पैक तिति पुदो लसुत नि तुम पिलो वीवी लसन के केक आं दुंगलोंग ออกตุ้มแตงตังดุนลับติดตีแล้วให้ตุ้มลงในตุ้มกุพิโลวีวีฟอร์สเก็ต stretching ให้ปีปีอาซาโบอามาเซลให้ปัลลูสเช็ดปอปังดุกเช็ดปออิงเกลดังในตุ้ม training ดูโอ้ก็ส่วนสิเก็บปักเก่งดุนเป็นในตุ้มส่วนนั้นจะอัพแรงลงในตุ้มอินเอกตันไอนาบิกอกปอและดักลงก็ส่วนสิอามิทังจะเทคลงปุ๊จะเก็บเช็ดติดติดกันดามเกลสูดเก็บปักเก่งอามิทังเป็นตาจะเทคลงจะเทคลงปุ๊เตอามิทังตาจะปักเก่งดุนพันสิจะบอร์อีปอke ni tum ladak exercise hai pidun dun alang tum long stretch pidun dun alang tum la aphang long son ki vung dun dun sin ni bangke la pansi han bon kang tu
1: choro lo doctor nangdi pachini pon thega pon adun thu che thanda mix nang kaduri te ratu mate rong rup ajo long ke do atum ki tangka mahaduri te ta hai tangte laso ke so pen si ka chelang ji aphan sarkar pen lason akerap do ma doctor
0: non ko ke sarkar pen la li physiotherapy ki so phan lok si ka prek ki ki joy pen ak se ke lang po ke no an ke avelang klang kle lang a skin puno ajat puno klang kle lang sita lason physiotherapy tum la dak bang ke donia vinne কেম দোদো ফ্রি কেম পুদোদো আনি সিফান রঙা জো হাই লং লাসুত বাংকে চিপা খ্লাং দুন মে কে নানিয়া নানা আদুং আরাই হসপিটাল লং লাই গভর্নমেন্ট হাই বাংকে আদর কম চাজি সিতা পুরা কিসো কিছে ল্যাং ফানসি পুরা জয় কে পেন বু বাংকে লা বাংকে আবে
1: চরল ডক্টর লা বাংসো আবু থাক থান বাচিনি পনা পন আদুন থুইলি তুম চিথান দা মিক্স না physiotherapy apothak penangan kachini ne atum dolang mate ke kroy kriya tum dolang lasi nangli ke lasok ahin ke langa doctor lo pot si nangli hin pen rada phan than pe klarik jima
0: ni physiotherapy apothak e paklar ponji phan phan ning hanglo

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আরনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দি ফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এতে কোসন লপাচিনি প কোদাক লোক হুমরি দাম নংজি কে
1: লাদাক লো আকাশবাণী ডিফুয়া লং লো মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী ডিফুয়া লং
2: লাকে আকাশবাণী ডিফু নোনা দুন্থুয়া যায় মেঘ আং ডেঙালং দামি লোনাং লাকে লাম হানচা কাপড়হি মাতে নোভেল রিডিং এ যায় মেঘ নন লবাং সোয়া যায় মেঘ আং ডেঙালং পেনাল তুম ফানাকে ওয়ান পি লাকে আহুর কাছিং বো আবো বো লবাং সো আফু থাক নাংলি তুমা থেং নো কেথান পঞ্জি লাকে স্যামসন ইংটি লাপানা দাক চেপারজান দো নাতুম আমেন বাং ফো তুম আমেন লাকে রমেন ইংটি সেঙ্কান কিমি ইংটিপি ট্রেসি রং পিপি রেংসি বন তেরন পি রূপজিলি ইংটিপি ধনিরাম রং হাং মির্জিপি বিপি ক্যানসিং তারু ফান্দার তেরন হুনমন রং হাং পি তাংতে আর জুইক সেনা

0: chipu dunlo juli ke kukia nim sopi theklok pen ta chinghon mimi jonar jeta mepik patumi ke wang pensi alang hem kimi kilu jia phan kisik ke dang loklo pada pen ta waisong ke hong phala tara thak ingni lunsi asurublina phan achar pen langdun lembom lo kachini ne det ajok Rublinta aphuadung kepate bokji aphanke phere higla Rublina po jirsong ke pordape ke vegji aphan check asu si soibok
1: Joni biskut ho
0: aphu waisong ka honpen Rublina phan hang thulo
2: Rublin dapai nangphu biskut ke choji aphan angke hangke
0: pordape ke vegji a check asu soibom si jirsong asu pi Rublina nat langsi pulo
3: কনাত সিকে দাম পো আফু আদুংলে হা বিহেক পেন তাকে ঠেক লং লে পিন লংলে চন সে আদুং কাপাতে ব হাই পো বাং নন পে নাং ফু আদুংলে দাম দে পুলোতে নি দুংলে বাং নন পে
0: চাতায়ালং সক আমুজুই আর কক বমসি সক কে পাং সম্বম পেন কাজির নিংজেলো রুবলিনা ফিয়ানাত লাংলো লাপেন আসার পি পেকক আদেসি বুং হেটলো আদুং কে দাম কাংতুং তে পেনসি আপে গেছে পা যক জি আফান জুলি বর ই বম তা আপে কে বুং হেরা যক আনিং চেপা থি হাক সি জুলি কে রুবলিনা নুং জাইনি বাক আর দে ফ্লুম ফ্লুম দেল আসার পি আপে লো ফ্লট সি আর ই হং নি পেন হি হি আ মেক চেহেনত বম সি রুবলিন কে কাছিরু ওং ওং দেল
3: নাং ফিনা কে হ্যাং বোকো পিসি দাম দে দেল নাং
0: মাসাব আনিং চেপা থি হয় পেনসি আসার বুড়া জিরসং তা রুবলি না ফান পুলো
2: বিপসিকে থেংলো আলাংলে পিলোকে চিনি কি বিহেক লাংলে ওয়াংন পাই রুবলিন সো নাংফু আদুং দা নাং পাই তুমকে কাম ক্লেম বম কে দা
0: আর ফেক বি ককসি কাজি রুবলি না দুং দামলো লাপেন আলাং ফান পিজু পিজু পেন আর বাকিং রুবলি না মেক্রি পেকক আদে পেন ভেন মিরসি কাজির নিংজে পালাম সুলো
3: ও পে ওই লফান লে নাং তুম পিয়া পোট সি কাং হন হি দেড় ল দা নাং ফুয়া লং বিস্কুট চুদ নন দা
0: রুবলি না ফান আফু আদুং ওতে কাং ককসি কাজির পুথত আমি না আসাই চেকলেম দাম থুলো আফু কে বিস্কুট আহম পাজির সি কাচি দু সুসা ফ্রক আচয় ঠিক পি বম সি নিঙ্গেলো
1: নি রুবলিন নাং নিলং লে নাং দুদু নন নাং ফিতা সক পাং রুম বম কে মাতি জো বিস্কুট চনন্ত
0: বিস্কুট আহম হেক পিসি হি মাপলাং এন সি রুবলিনারি দেং পিলো লাপেন আফু ফেরয় মির সি নিঙ্গে থুলো
1: নন্দুরমিয়ার নি হি থি পেন ওসো কেপ কেপ নাগান পিপ দে ত হেমচন নি হেমচন লাস্ট আমেন কে রুবলিন বুঝি পা দোয়ার পো মাঝের সঙ্গে পাই
0: রুবলিন মাহাং নাথ লাংদিং সি বাইসং পিসু আফান আর্জুলো
3: আর্জু মি তাং সেন লোকে হেমি সিয়াং বং কমানে আমেন জং সি দো পুলোতে সাং পালাং তৈরাই তামে
1: নিকা সাং আমেন তা ইরমে কে মাতি
3: সাং পালাং দেন কালাং পুলোতে আরি হন জেং পাকক দেন হেনল
2: নাং তুম কে পি আমেন কে লার জি আলাম সি কে চিং ভাই বোম ল রুবলিন পুকে পিসি কার জুন দাক লাং পাই নন মালম বাং তুম কে শেরলিন মঞ্জির সো লাহাই আমিন সি আর নিং কে দক রিন তিলু আমিন চি আমেন কে মজক তা ইর বাং ওয়েলো পু রুবলিন পুসি কার জুমে সেন তাং দে লুকে
3: ও চক কে পিলো আলাম দোলা জিরসং পিসো হে কল হলা সো বিলেং নাং পাচন থা সক ইং রাপ না
0: জুলি বেলেং পাচন ল হেম আবু আহুর কে চাতায় সকসি চংথক দুন বম ল আনি পিয়া ফান বেলেং পাচন সি আলাং ভো আহুর নাত লাং দিং ল সক চংথক বম আবু আং বং পেন ইজন আবু পিয়া নাত আলাং লাং লর ল আবু আকেং কে লংলে আলদির আসন লুহুম আবু ইংতুবং নেপেই নেপো আহেমপেন নাংকেলো দুন আবু পি কালিমা আলাজ আলাং আনিং আর লোপেন মুন্থিল
3: পিপট ল জেরসং পিসো হে কারজাব থিং কে লোক হাই দেখ নাংকেলো দুন আবু কালিমা নিলাজ ও কালাং ল আতি পাতি এর হে লিরবন গে মাজক ফান্তা আতি পুমতা পাচুলং লে পা ওং সিনাং তাহু আবু পি আফান আলাং চিং হনতা আকে লে
0: আলাম নিং জে সি কাজের ইং নে হিং ল
3: ও লাহেন ললে নিনে আকাং হন কিলং লক সি আজন কাপড়ে কাবুত পেন মুতে লা বাং কে

0: ตังโหลกไห้นิลิตานังดุนอีกนนมาน
1: ังเนลุ
2: ลอนกิปิจิอภานฮอร์มูกิริมกิบีเกปังจาเฮมาลองฮอร์มูฮอร์ตาร์องปาร์เปจิรซองอตุมสกูลกาปอร์เฮียฮุดสุกียงหอยติบูลตูลอังหอยซีฮินียนเวจฮัลลาเฮซีจิรซองเกเวนปะพรุยปะไพรซีจูเลียพานปะจอนโลจูลีเกติบูลเป็นตูลาทักอมังเกดัวเปลิมจิรซีปะลังเมจอดโลอังฮาบาลองเกเวกดงปอร์ดาเปเกเฮมคิมิยามันอเพงซีเกปาบาราซอนโลจูเลียริคังจังเป็นอาเฮมคิมิยาอารูบาร์เจนังเกมันเดระจอกกาจิร์เกอานิงชิงซัมปาร์โลลาเป็นตาราทักกังรับตังซอกอันนี้เตดุนโลเกปาเรงจีอพันพุซีกาจิร์เกมาติยองเชคลัวนี่เกตูร์ดังเกเตสาราซอกนัดลังดิงโลกูเวอมจูพินทอตซีAdina kai ki mimi ajoini waisong ani siang bonga matsi sonia sai pachun det popusi mathalo e sonke hemphua se karkli adunthu ke ankimi kichu arnita mesenlo durmiarni hithi borwarni amparta pinike cheklo gar luarni la hin hin anat lang etsi waisong sonia sai ta pachun rapet populo adabachi ti mahut waisong se karkli sai kePachun derlo. Rublina phan vurka matha. Arna mahaya hirju mehang pisi. Ning thirjir pen aphuwa bang. Asse arklilo. Vomut vokan ke mesen. Arna mahaphan kapanonga volo. Apheka mut ke lang pen. Aphuwa ning ching samparlo. Matha nangne jadi nangne Rublina daga rahi. Ing tangji pusi. Akan ke than.
3: Ba Rublina ke nangar je mio di bong o arche ke me ba oh ke me
2: alamar julong si aphie bang ta aniarong klang lo lirbon ke akele lo aninga che parong alang Rublina om injub chop chop lo aning karong thek tik pensi anikang sam nang ki sun pen rong isi inut bahinia sar pie tumke lirbon atuma hem ke wang pangching lo achin char chak pen kadom taPasi ikok pensi wanglo.
4: Olirbo, nang-nang hai tumang elu pute. Abirtan ta endun tek-tede lupai kiso vera yoy ni.
3: Oh, wang elu. Mentu ni pen loke nang kele. Ni nang panang tan loke pi. Nang chuting ni dead bon.
4: Oh, kalang tahai. Non ke tinetan ulo lepai. Nalo asupi ke.
3: Hala ke, rubli na tumpen.Wang non phi hala dak le nang ta ingni don noi
4: o chok pol le pai
2: lirbon ka doma phan rublina tum adung anja pon linlu a phi sarthe asar pi banre la pen ka bon ta dunlu ka doma tum a phan theklong si kajiring kilo
5: ni keso ke go son lo sab so me mu chot lo ma
4: ko na si ke me thek lang ma mun haiAphi ong ke sota chichak un ebom tang lo. La si apor ki dewa ko si. Isui mo na tu ma phan. Ipoy bak lang te kang plia lang pulo. La si bor ikir san penta ke wang ikray lo.
0: Ki wang tang det ke ani san chute kang det si dam nang jide yan ta.
2: Julia lamar julong si anu tin aninga rong lo. Betia tara thak chong mi si kadom ke.Juli la pen rublina mohor si lang varelo. Karbi, api nipeko kaching thang lep. Kovea bata kepechon Julia na lang ding si kadom munthilo.
4: La ke tangte, arleng pia son thot limati. Komosi kitin po, kukio supipu ke.
2: Kovea bata deng dun si kadom arjulo.
4: Pilo supi nang men ke.
0: Juli jangsen.
4: Juli Jangsen. Jangsen ma jangsai lo oi.
0: Jangsen.
2: Juli ing nek hing pensi akur che than dun lo.
4: Jangsen puke ni tu mang leng alam penta chinglit koi. Nang ar leng akur le nang dun joi noi dey. Asupi chini lo bo. Juli rong hang pi pule nang kur che than dun noi.
3: Chok pi.
6: O chok ni heno ne lo.Nini ya methenga matsi la bangsoa saike pachun pithek loke mati.
2: কদম অনাত লং দিং বানরে নিং জেলো
1: আহক লু নি কদম কে দোয়া হুৎসি কুরকে পো নাসাই কে পাচুন থেকলো
2: কাবন তা বানরে কানিং জে আসন সি কাছে দন্দু নং থেক চেপাকলাং দুনলো
5: মি সেন লাম ল নিং ক্রেং আ চিতিম নং পালি সি না আল্লা মা থালো না জিরসো পিসো হে লাতুম গে নাং নি পিসাই দেলো রং সি আ সরলো নি নং মুন পিয়া তুম পেন চিংকি বম থা নি হে মারলো লাং দাম রাই লা
2: আফি কে দাম থেক দুন লং সি রুবলিন তা আফি আফি কি দুন জি আফান রেগ রক টকলো পুসন থেক দুন লং সি আপে এবং তাম হই পেন নিং জেলো
0: হে রুবলিন নং ফি কে সাই দুক কে কোনাত সি কে দাম পো লা সো সো আর নি ওয়াং সি আজাত কে লাং নো তা লিড বম তাং লো জো ওয়াং নন দুনাং নিলো হা যা হো পাপা কে ওয়াং লোকে
6: আমেন গু পুসি কি ইর লো মুন হাই
2: বানরে আর জুদুন লো
0: রুবলিন পু আপোস কি ইর লো
6: আমেন জুমি পিগ লো ওয়াং থা রুবলিন সো নাঙ্গর ব্যাগ ল্যাং
2: আদুং কে দাম জি আফান কাফেরে হিকসি আলাং আপে আফান সি রিবলিং লো বানরে কে রুবলিন আ মহা না লাং দিং সি নিং জেলো
6: মাই ও সোতা আপো মোহর চিঠি দেত লেলা জ
7: আই পিনু নাং তা পুসন সি গানিং জে কে রুবলিন আ পাই ও রুবলিন আ পাই সাসু পিনে ওয়ান পিলো মা
4: এ পো থাং তা নাং নেলো নাং পিসো আফান থেক লং সি নিনিং সাম পিক আন লো নাং তুম আফান বুচি মে ইংতু মে সি আহির ইউ মে নাং পিলো দে পো
2: জুলি থাক দুন দে আফ্রাং কাদম সি থাক দুন দেত লো জিরসং কে লাং হে পেন সি কে বাং নাড়ল সিনিতা এসন পেন এসন আসাই কে ক্লেম আজক আলাং লাং কাচিং লু আফান্তা আপর চেলং লে দেত লো পে কে চাম আমুখা জুলিয়ারি দেং পাজির সি আলাং কাদম আনাত লাং দিং সি নিজেলো
7: থাদে ফি মোলে চিংকি চে ধান লো না ওয়াংটং দে লোকে হান হুন লে আবিদের সিতা আনাং সেয়াং সাতা চুতিকাং পে নদে ফি
2: আলাম নিজে সি জিরসং হে মারলু আনাত দাম জুইলো আর নিকাং সামতা নাং সুন তাংলো হং ফারলা আলং রং সর তুমতা নাংলে প্রে সি বীরতা চালা চে এন সেরয়লু পেজু পেজু পেন হং ফারলা আহেম আর মুং দোপাং চেংলো কারদম কাচি পি সেরয়াং তং আর মুং সি পাথাক দেলো হং ফারলা আর এ আং বং চিতিম থট কেদো আমি হিপ আমি আং তাং লাপেন আতুর খেলান পাং চেংলো রং আসার আহেম আন কিমি কে চো কি দুন ইনুত বাহিনী আতুমকে আরিয়াং সে কে বাংকে থেরাক দুকলো রং আসারামান পুসি রিসো বাসা কাংথের তেরাংকে হরারাক এবং পাজিরসি কারদম চিপিলো অং নিহুয়ামান পুসি কানিয়াতক বিতা হর এবং পেন ওয়াইসং আফান আমান পাজিরলো আলাং আরনরে পেন কাছে হয় লক রং সানচম পেন রামনং ইংটি তা হর এবং ইংলে দুনসি রং আসার আফান আমান পাজিরলো আম্পারটা চেফো চেরো ইনুর বাহিনী আসার পিমারা তুমতা ওয়াইসং আফান হর চেমাই দুনলো ওয়াইসং আথেংনো কিনুন সার আহর এবং আমখা আলং মেহিপ আমিয়াতুর আহার চি কানবই ওয়াইলো কে কানফ্রুফ্রা আমিয়াতুর আহার চি আমখা রংজাং ফং আর রঙে থে পিয়া প্রাণাসন বেন মানলো
8: অপুলাং তু নাং পেসার আফান উদাম রাহর বং থমেন নাম থাদা
2: আপেসার বাইসং পেন হুকুম লং সি আলাং হেমার লো দামলো লাপেন বং থম আহর বানসি আথেং নো নুন ককলো হর বং থম কি বিতে কাং পো হর এবং ইংলে দুনসি রং আসার আফান আমান পাজিরলো আম্পারটা চেফো চেরো ইনুর বাহিনী আসার পিমারা তুমতা ওয়াইসং আফান হর চেমাই দুনলো ওয়াইসং আথেংনো কিনুন সার আহর এবং আমখা আলং মেহিপ আমিয়াতুর আহার চি কানবই ওয়াইলো কে কানফ্রুফ্রা আমিয়াতুর আহার চি আমখা রংজাং ফং আর রংসে থে পিয়া প্রাণাসন বেন মানলো
8: অপুলাং তু নাং পেসার আফান উদাম রাহর বং থমেন নাম থাদা
2: আপেসার বাইসং পেন আহুকুম লং সি আলাং হেমারলো দামলো লাপেন বং থম আহর বানসি আথেংনো নুন ককলো হর বং থম কি বিতে কাং পো পু আং থেক লং সি বাইসং নিংজেলো
8: থালাং হলাং তু দামরি থা নাং তুমা সাই মোখা কে তাংলো মাতাং তে
9: তাংডা পো হানথু হানময় মেন মে চলা
8: তো চক পো তাং তে মু মেন পো বাংসো আফ্রাং মান হর বং লাইং লে দাম থাদা নাং রিয়া সাং হুকুমাত মাদ দলাং
9: সা থিয়া তুম দলাং
8: তো তাংতে লহায় হর ইংলে দাম নন্দা
2: আপে সার পেন হুকুম লংসি লাংতুকে চিসিক দিংলো আলাং পোহকে এর আফু চিফুংলো কামুসা আপাক সো আফাং আলং চেফাং ওয়ারসি আলাং আপে সার আফান ইংহং দিংলো হংফালা আলং কেপামাই রাব সার মেকার সারমারাতু মানাত ওয়াইসং লাংফ্লিলো মানপেং আলোহি কোপানমাত দোমা পুসি আরং কাপ্রেক পেন মানপেং আলোহি হংফালা আলং থেকলং লেদেৎসি আলাং লাংতু আফান পুলো
8: বাংস হরবংকে হা লাফু ইংটিয়া ফানলে পিদাম নন্দা
2: আপে সারং নুপেন হরে বং পনসি লাংতুক রামনং ইংটিয়া ফান মানা হর কাংলে জক আলাং আরজুলো
10: ফু কাংবুরাকে নেফানলে কুপিসি মানা হর নাং কাংলে লোমা রঙাং বং পু আন আমুনেট কে দো কক পিলে
8: মাথা পা মেসি নাং কাংলে লো ফু সার মুচত্তা নাং হেনলো কে আনপারা তা নাং কে কাথার পো আরো পিনা হেম ফু আরো নাং ফানলে নাং মান মেতে কোমারা ফানসি কে মানা লাং পুথা হে
2: হংফালা লং কাংনি সার রিসুবাসা পেনচেংলক রং আসর কে কাদো কাবিয়া তুমতা ওয়াইসং আলামসি চেদন্দন রিন্তিলো সাইজক ইয়েসি পাদুকে রামনং ইংতিতা কেপাজির আমান দেং দুনসি কারদমসি পিল লাসনসি রিসোবাসা আফান এবং লাপেন আনিহু আফান আমানচি পিসি রং ইসি আমেকার সারমেন রং হ্যাং আফান মান আহর ইংলেলু মানকেরন পাতাং দেত আফিপেন কমাতনে মানপেং কেদো আবাং আফান কেতাং পনপি দুকক আলাং মা পু মাথাসি ওয়াইসং পুথত হংফারলা লং কেপামে ফ্রং আহাম ফাং আনাত লাং থুপলিলো হংফারলা আতক আনাত কাহনি জয় লুনসে ফাংচু আফান থেকলংসি ওয়াইসং ইংকিলো
8: এ ফাংচু সাংহু লাপু আনাতক লে কাহনি জয় কে ওয়াং ইগনট মিয়ে দুংলে
10: চক ইকপু অং লাদাকসি ইংনি পিন পুহু
8: কালি কালি ওয়াং ইগনন হো লাদাক নিলি দুংলে নাই ইংনি দুন ইগনন হো দালাং তু নাংলক ফাংচু সাংহু আফান লাদাক আনলে নাং পাং নি দুনন হো
2: লুনসে ফাংচোকে কাংনিয়া দিম পেন থুরসি রিসোবাসা দুংসি কাংনি পোপু থেকলংসি ওয়াইসং পুথত নিংগে থুলো
8: পিমাতি মেহাই লাপু আনলে কাথে রাগবারেট কে ওয়াং ইগনট নিলি দুং আনলে
2: লুনসে ফাংচো ওয়াইসং দুং আনদামসি কার্ডম চি পিসি ইংনি দুনলো ওয়াইসং আলাং নাত লাংসি আরজুলো
8: নাংলি অগ্রেংনো দাক মাপিল মেহাই নিলি নি কে নাংদুন দেদেত মাপিল
10: নাংদুন হে মা জক তা বেদে তামাত দাম তু দা প্রাং
8: তো চক ইক প এ লাং তু ডাক্তার হরে বং না ইংলে নন জু
2: ওয়াইসং আ ফারমান কে ওয়ান পি এ হর পেন্সি লুনসে আ ফান পাংলে তৈলু লাং তু হর ইংলে সি কারদম চিপিলু লুনসে ফাংচো তা কারদম চিপি দুনসি মান দেং দুনলু আন কিমি কে চো আপুথাক হেম আ হেমারি পো আহিন পেন মান পেং পাজির তাং এত ফি লাংটুক সার এত সার থে তুমকে হর কিদুং পাংচেংলো হর দুং দেত পেন অক এথান থানি বেতা হর পাচেতাং ফ্রুইল হর অক কিদুংকে বাক চেতাং দেত ফি ওয়াইসং রিসোবাসা পেন চেংলক হংফারলা কাংনি সার আমেকারা তুমা ফান আরনাম কি পুজি আফান চুনিরিল
8: আরনাম ভারো তুম চিকি বিসিয়ান বেত সিতা পি কাথি হেম নাং লে লুসি হেম আর নাম আফান পানংসি আর নাম পুসার আনাং দে হ।

0: 4,052. In the broader market on the NSE, the Nifty Mid-Cap 100 Index slipped 0.44%, while the Nifty Small-Cap 100 Index fell nearly 1%. In the foreign exchange market today, the rupee depreciated by 58 paise to close at 96 rupees and 20 paise against the US dollar. With Abhishek Report, Arjun Chowdhury for Akashvani News.
1: On to sports. In FIFA World Cup, France will take on Spain in the first semi-final at Dallas Stadium in Texas, US tonight. The match is scheduled to begin at 12:30 a.m. Indian Standard Time. In cricket, England have set a target of 259 runs for India in the first of the three-match ODI series at Edgbaston, Birmingham. In reply, India were 97 for 2 in 19 overs when reports last came in. And now, before we end the bulletin, the headlines once again. India reiterates its call for safe and unimpeded navigation through Strait of Hormuz, urges Iran and US to return to dialogue for a lasting solution to the conflict. New Delhi says ongoing protests in Pakistan-occupied Jammu and Kashmir are direct consequence of Pakistan's decades-long systemic exploitation and denial of fundamental rights to local population. Comprehensive economic and trade agreement between India and United Kingdom granting zero duty access to most of Indian exports comes into force from tomorrow. Election Commission extends schedule of ongoing special intensive revision of electoral rolls in Haryana and Andhra Pradesh by 10 more days. And in men's cricket, India chased target of 259 runs set by host England in first ODI at Birmingham. That is all in the news at 9. Good night.
2: লকে আকাশবাণী ডিফু জয়মেকে বাংলা কে এফ এম বেন আলং পেন মেগা হার্টস ফারু সিরা তক বরা সির কেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আলং পেন তা আর জুইক মে নন স্টুডিও ঘুরে পর পর ভাই সির কেপ রা মিনিট ক্রে ফোপলেং টাংল লাসি তিরি মাকায় আজাই মেক আংডেং আলং পেন কাবন নীলি টিমুংপি আকায় আলা ম ফুঠাক হেভালি ইং টিপি পেন কে থান আর জুইক লংপ
3: Gabon mili timungpi. Gabon mili timungpi. Parokri sirke abra kreke thom aninkan bo sik achiklo. Nipai inga rake thom ni me arnisi amahangke thek. Alang li amahangke thek adim ke West Karbi Anglong umpanai along. Alang li ke doktor Monsodar timung pen Florisha Kropi atum asopilo. Karbi pi angbong pen graduate Himancheng abang pi alang li pini. ফুরকিমো আলং বিকাংল আলংলি কে কার্বি আখাই আচিক্লো লংসো লাপেন কার্বি আখাই আফান মান পেং কিওয়ান আবাং ফি আসনসি পিনি নাংচেমানল কাবন মিলি আইক বাংহিনি লাপেন আকরটে বাংকেথম আলং লিতুম আমেন কে ওরিওয়েল তিমুং দার্লিওয়ার তিমুং জুবলি তিমুং পি আনসি কাবন মিলি তিমুংপি লাপেন বেসিলি তিমুংপি আলংলি সারবরা ডক্টর মনসদর তিমুং আবাং মেঘালয়া জোয়াই আলংসি ডক্টর আকাম কেক্লেম লাসো আজক আলংলি তুম হেম ইসি তা মেঘালয়া জোয়াই আলংসি দুদাম ককলু কাবন মিলি তিমুংপি লো কচারলি আহিন আনিং হ্যাং পিক লাপেন আনিং রেপিক আলংলি ফারুকরি সিরকেপরা কয়রানার কেপ আনিং কানসি মেট্রিক কে পাস লাসো আহুত আলংলি মেট্রিক আলং ডিস্টিংশন পেন ফার্স্ট পজিশন আংডেং চেপালং দুনলু লাসন সি আলংলি পিনাং আন আনিং কান আফি কলকাতা ডায়োকে সান কলেজ আলং পেন বিএ নং পাসলু বিএ পাস ডেট আফি আলংলি কলকাতা পেন হেম চিবাং থুসি গোলাঘাট রিচওয়ে গার্লস হাই স্কুল আলং টিচার আকাম ক্লেম দুন ফিটলু রিচওয়ে গার্ল হাই স্কুল আলং আমাত আলংলি ফারুকরি সিরকেবরা থংকেবরা হিনি পেন ফারুকরি সিরকেবরা থংকেবরা প্লি আনিংকান আন হালাসো হাই স্কুল আলং হেডমিস্ট্রেস দা মানলু লাসন সি আলংলি লু কিথান আহিন পিনাং আন আদিম থান সি চেপাদুক পন্ডু ফারুকরি সিরকেবরা থংকেবরা প্লি পেন ফারুকরি সিরকেবরা প্লিকেব আনিংকান আনকে শিলং আসামিস স্কুল আলং হেডমিস্ট্রেস কেমান লাপেন ফারুকরি সিরকেবরা ফ্লিকেপ পেন ফারুকরি সিরকেবরা ফ্লিকেবরা ট্রক আনিংকান আন শিলং লেডি রেড নন সেক্টেরিয়ান স্কুল আলং হেডমিস্ট্রেস কেমান কাবন মিলি আহেম আসর

0: কে খাসিপো আলং লি কলকাতা আলং বি ই আং দেং চার্লি বম আহুৎসি বংশ আমুনিট পেন কাচেতং আচর আমেন কে মিস্টার ওয়েলসন খংমেন আলং লি হেম কে শিলং আসাম হাইকোর্ট আলং এডভোকেট আকামসি কেক্লেম আলং লিতুম ফারুক্রি সিরকেব্রা থংকেব্রা প্লি আনিংকানসি বাংহিনি কাচেপাচর হালাসো কাচেপাচর আর্নি পেন কে কাবন মিলি তিমুং পি পু আদিম কে বনলি খংনেম পুসি ইরপনলু কার্বি আলং কে বনমিলি তিমুং পি পুসিতা খাসিয়া আলং কে বনলি খংনেম পুসি চেথাং পনলু আলংলি চেপাচর ডেট আফি ওসমার পিনসো বাংফ লাপেন আরলসু ইনুত চপাঠেলু কাবন মিলি তিমুং পি চেপাচর ডেট আফি রাত চারি আলং সুন্দুন ফিটলু লাসন সি আলংলি ফারুক্রি সিরকেব্রা প্লিকেব্রা ট্রক আনিংকান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি আহিন পেন শিলং এল এ কনস্টিটুয়েন্সি পেন থুরদুনসি হাইডেটলু বাংস আফি আলংলি ইসন পেন ইসন আসাইখি কিথে লাপেন এমপি আন্তা মানদুনলু আলংলি কাই আলং আর্লিং কিথে কেমান লাপেন সাইখি কিথে কেমান লাকে আসাম লেজিসলেটিভ এসেম্বলি আলং ডিপুটি স্পিকার কেমান ফারুক্রি সিরকেব্রা ফকেব্রাহিনী আনিংকান নর্থ ইস্ট ইন্ডিয়া আহিন পেন লোকসভা আংহয় আলং এমপি কেমান চেং ফারুক্রি সিরকেব্রা ফকেব্রা ফ আনিংকান নিউ ইয়র্ক আলং ইউএনও আহিন পেন কাপাডো টেন জেনারেল এসেম্বলি আলং ভারত আডেট ভার্মান ডেলিগেশন রিপ্রেজেন্ট দুন ফারুক্রি সিরকেব্রা প্লিকেব্রা ট্রক পেন ফারুক্রি সিরকেব্রা ফকেব্রা ইসি আনিংকান আন আসাম পাবলিক সার্ভিস কমিশন এপিএসসি আমেম্বার কিমান ফারুক্রি সিরকেব্রা ট্রকেপ পেন ফারুক্রি সিরকেব্রা ট্রকেপ কেপ রাহিনী আনিংকান আসাম পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান কিমান ফারুক্রি সিরকেব্রা ট্রকেপ কেপ রাহিনী পেন ট্রকসিকেপ আনিংকান আন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি আমেম্বার কিমান বাংস আফি চিকলু ইয়ন্থম আফারমান ইউপিএসসি চেয়ারম্যান কিমান লাপেন ফারুক্রি সিরকেব্রা ট্রকসিকেপ পেন ফারুক্রি সিরকেব্রা ট্রকসিকেপ কেব্রা কেথম আনিংকান আন নাগাল্যান্ড পাবলিক সার্ভিস কমিশন এনপিএসসি চেয়ারম্যান কিমান লাসো আফিতা নাগাল্যান্ড পে কমিশন এনপিসি চেয়ারম্যান কিমান সিতা লাকে ডেংডুন্দে দেটলু লাসং সি কাবন মিলি তিমুং পি কার্বি আং বং পেন লু কেথেক ইনুত আবং ফি কার্বি আং বং পেন ইনুত কার্বি আখাই আফান নংমে কেওয়ান আবং ফি আলং লিফান চোরো রে উন এ লাপেন চিকিমো মে উন এ সিতা নিংদুক আলাম আলং লি সুরিহিনী রা ট্রক্সি আনিংকান থেরে আচিক্লু নিফাই থ্রি ট্রক্সি আর্নি ডাক পির্থে পেন আলং লি চি ও নংজুইলু কাবন নীলি তিমুং পি খাসিয়া পোপ আফান বিনান দোকক পুসিতা মিথ্যাং কার্বি আখাই আফান কাচিংহন থেতান বাংস আং থেক কে লংলি কার্বি আংলং ডিস্ট্রিক কেহ্যাং আহুত তা চেরাপ চেতোদুন লাপেন মিথ্যাং কার্বি আখাই লু কচারলি আহিন কেপা প্রাংদুন থেকজি আফান মাই আলং থান পাচিনি পন পন লাপেন আনপারটা আলংলি পিনান দোকক আফিতা এমএলএ লাপেন এমপি মানবম আহুতা মেঘালয়া লাপেন কার্বি আংলং আহয় ব্লক ওয়ান ব্লক টু আপুথাকতা কার্বি আংলং আবি নিংজেদুন সি পিনি ব্লক ওয়ান ব্লক টু কে কার্বি আংলং আরিদেং চেদোককলো আলংলি কে ইনুত কার্বি আখাই আক্লিরডাপ আসনসি নংমানলো লাপেন লাসনসি কাইকে আমাতা তুর এট তুর বংশী লু কচারলি আউ সোমার আতুম আফান আনিং রুং পনলু
1: লাহেন ল কাবনীলি তিমুংপি আকা এলামো আদুন্থু ইলি তোমার জুইক সিনাং লাকে রং ফারপি রংবে আকা এলামো লাবাংসো কা এলামো ফুথা কেতক বাং ফিলাকে সাম্প্রি তেরনপি লাপেনাংলি তোমা ফান কেথান পার জুজি লাকে ধনঞ্জয় রংপি পেন তাংতে আর জুইক সিনাং
2: রং ফারপি রং পে খে আনক বেপি আলংলি কে খে আফান কচেরাই কম থে পিক আবং ফি লাপেন ফেরে রেপিন পেন কচে সং আবং ফিলো কার্বি আখে

onke pini arni anta phor kimo along anong kache thangklong abang philo alangli ke khe anok be pi puhok si pini arni anta karbi anglong ahawar along ta akumlin thiblo alangli ke aning angthin clerk sap lapen longri long pat kacherai komja phan kaiketa kroi thip lasi alangli kai alamo putha pini thi hekpen lamje chethanam je phansi bor ilo rong pharpi rong be karbi aphor kimo along soarloang bong penke kache thang klong anok be pi alangli men binong ke kareng rong pharpi lapen alangli chor amen ke on teron puhenlo phorkimo along langdam pulote rong pharpi rong be akaya hot dimasa khesi himbapur poadimalong rongsopi senglo hala so hot are chophan hirimba puta amen pudelo hala bangso kaya ho recho po hemalong teke aso e jon kapang rengdo laso teke aso phan kalana kalahonji phan munit achulang si kipipi arni siarni recho achakri achakoratum teke aso phan munit achulang kipiji phan pura kayason karbia rongalong wanglilo lapen aso mokchujir karbi piatumalong pen chulang nangrung bom wangbomlo lason si কারেং রং ফারপি আই হেমতা নিং লেল লাসপর হুদ কারেং রং ফারপি কে থেং কে এন্ডাম পেন হেম চিলিচিত আনচটলাং আলংলি কে থেং আং হর চে ও চিত আনবেদলাং বন্তা রেচো চাকরি চাকর তুমতা টেকে আসো ফান চুলাং নং পিদুন সেরাক নোট পুসি লামগাং টং পেন পুলো কারেং রং ফারপি আবংটা নং পিদুন পো পুসি থাক দুন সিতামে নেসো আফান চুলাং চেপা চুদ্যাত লং পুসি রেচো চাকরি চাকর আতমাফান থাক দুনল লাসো অপর হুট রং ফারপি রং বেকে কেলাক থেকটিক লো লাপেন আনপাটা আসোতা চুলাং কং চির কালাং ইটপেন কাচিরু কিথি চুপো বনতা চাকরি চাকর আতমকে কং জিনসো কং হন আবে পিন পেন মাতে পাতয়তে সে আচুলাং কে এনজি আফান আদুং আন পাতে বক্রিম লো লাসোনা হুট কারেন রং ফারপি আবং নেসো তংকে থে মা মাতে টেকে আসো সি কে থে লপু আনিং থিপ্লুত সি চুলাং কে রং আতুম ইনুদফান চোকাং পেন আনিং পুডাকল লাসো পুডাক পেন রেচো চাকরি চাকর আতুমকে কাফেরে আ অক চুং হির সি কাট এটল লাপেন রেচো ফান বাংসোলাম চে থানদাম দেটল লাসোলাম কার্জুলং পেন রেচো আনিং থিল লাপেন কাপাবির জিয়াফান আচাকরি চাকর আতুমাফান কার্বিয়া রং নংটয় পাকল নংতুম নং চুলাং পেন সি নংথেন কাছে পাথে বো পুসি আচুলাং রোটপ্লাং রোটপ্লাং সি পেনাং আন আকার বিপিমার তুমাফান আডুক পেডো পেন চেনেক হলো টেকাংল হালা সহত কার বি আপিনসো মারাতুম কাফেরে আজক বাদুটা চেদানদুন হাই আবাং আবেদাতল কারেং রং ফারপি আংচি চেদানদুনল লাসো আলামা পুথাক পুথত আদাব রং আসার থে আবাং কারেং রং ফারপি লাপেন আরাত দো আন আহেম হাং সি ক্রুং চিংসাই পাদোলো লাসোহুর রং আসার থে মাথালো রেচো চাকরি চাকর আতুম আনসোসে কার বিপিমার আতুম আফান নং চেনেক হলো থু দেটনা পু মাথাসি রং ফারপি রং বে আফান রং পেন পাদাম জুইল কার বেপিনসো মার আতুম হতুর আফান কাছে সংদুন হাই হে লাপেন রং আসার থে কংসাই কে চকচে আপুথাক আনিং ওয় সি কারেং রং ফারপি তা আলাং পেন পেন পেনাং আন আরমু আতুম হালাসো আ রং পেন নং বে জুইল লাসো নাকে বে আপসি কারেং রং ফারপি আফান রং ফারপি রং বে পুসি চেথাং রংল বনটা কারেং রং ফারপি কে কাফেরে লে নাকে বে কালি পুসি হালা সহুত পেনটা চিনিল রং আসার থে রং কেচাক চে জয়নে সি হাডাক পেন কেবাং নাং হালা সো কেবাং আহুত লাতুম লাং রয় সি নাকে কাপ লাপেন লাসো নাকে কাপ আহুত কারেং রং ফারপি আবং নিতুম কার বি কারবাক আসোতা পিয়ঠে দোদন লং আলং পুলোতে লংরয় পারায় হারাই পুপু হার পি লাপেন উবেক নাংছে দন পেট নাংজি পুসি আর্না মাফান হরণ জাতাং পাতাম জিয়ল লাসনসি লংরয় পারায় হারাই হার পি পেন উবেক নাংছে দন পেটল কাদো কাবেতা হার পি উবেক আথাক নাংতেরয় সি পারায় নাংকাপ এটল কার্বি আংলং পেন ডিমা হাসাও আদুয়া হয় নন হালা দয়াং আরয় হেনল আলং রয় কে সীতা হালাসো হুৎকে লাসো রয় আমেন কে রয় ফানক্রি পুসি পু

কার্বিলা আমার জানালো না যায় মেঘ আং ডেং লং প্যান আলি তোমা ফান নাকে রদ পিজি লাগে দন বারেম আলামার জানা লং প্যান লুনসে পো সুরেন বে লাপেন লুনসে পি সাত্যা প্রভাতি মুং পেয়াতুম কিলোন আলোন আলোন আলাম থে রিরো আতুম কাছিংকি লবং সলন চের নাংলি তোমা ফানাং পার জুজিয়া প্রাং থি হেক প্যান লুন জের আপ হাক থানিং তুম হাকো প্যান তাই ইলি কার্বিয়া খে আতুম কে দন বারিম মাতে আ অং আনি আসো আফান কে রাইডুন মাতে দন বারিম চেপা দন বেগ নাং জি পুডো লাসন থাক থাক সি লবং সলন জের লং সেটা মে বি হেক প্যান সিম সাত কি পিদুন টাং আ অং আসো পি আফান জেং টয় জেং নি প্যান কাং থুম দাম জি আফান দন বারিম আং থুন দো নাং জি পুসি কাপা জের মি দাম লবং সলন জের প্যান কে পাজুর মিদাম কে চেতং নাং পুলাম চাক চিপি এর ফি পিনসো বাং লুটি মতে তোবার চোলাং ডিং লো সেটা আফং আফং লে তোবার আনা থু লাং সেটা ওয়াং বেদেত মতে চোলাং নাক টিটি লাসো ফুটাক্সি বাংসো আলু নালং কাপাজির মিদাম তাংটে আর্জিক সিনাং

adun phalon nang itu marjik longji lake kirla alamar jana longpen lunsepo surenbe lapen lunsepo papon chakraborty atom kilonalon alunalam the malin ada labangso alun athe alam theka ba jirmidam gela po hanlo ningka che dok ningka che hang atomon nangjablo pulo tangte ningke dok abang phwa bang phia phan kamatha penan chota araje idungrai থেকলং লগাসন মানডে দিতে লাসন তাক থাকসি লবাং সলুন জেরা লংতা আনিং কে হাং আলো সোয়া ফান আনিং কে ডক অং পেন কামাথা ইয়া জয়নি আলো সোয়া বাং আদুং আরাই সি জুই মির রাসন সি চে থেকলং লাসি লুন জেরা লং পুলো ও বং মির আং রং কুমাত লোনাং নেথান থা নেফান লপো আন নাং রাজে কি মি আদা প্রাং হুন মেলান আর নিয়া তুরা লং আন্তা চে চারে মান পিন লাপেন জং হেলে নাং রাজে নাং লাং সেটা নাং লাং ডরডে লাকে নিমাং মা মাতে নিবাং কেরেং মা লাপে নাং ফান নাং মাথা লোতে নিদুং নেরাই সিদুয়া সনসে নাং থেক লং বের টিটি সেটা নাং নিদুং আন বাং লোতে থিবিন থেবান প আবে দে টিটি পুসি লুঞ্জির পেন সেটামে লুন সে পাবাং পাজির মিডামলো তাংতে আর জি এক সেনাং লাবাং সলঞ্জিয়ার।

adun thu alon jir arjik senang lagi honjat alamar janong pen lunse po longkiri bepen kilon alon alon alam the pir the along ason ki ong labang so alon along ke pajir mi dam ki la poson hanlo kisung ke boy thek tik ning ki duk thek tik apor ahut mekhri meklang pen apai mate asar pia phan kache matha dam pir the along ason ki ong kereng dunji ta sung ong নিবিহেক আকো পেনন থে দুং আন কো আন নি নাং ফান নাং নি ফান কাং হন ইতুম কো আন নি কাচিং হন কো আন নি নিং কারং বনটা পিনিয়ার নি নাং ফান নাং থেক লং লে দেরলো নাং আবি দেরলো পুসি আসার পিয়া ফান নিং কি দুক পেন কাচে মাথা দাম তাংতে আর জুইক সেনা লাবাং সলঞ্জিয়ার

কার্বি লামার জানালো না জয় মেঘ আং ড্যাং লং প্যান কিজুল সেলঞ্জির আর্জিক সিনাং লাকে আহির পা লামার জানা লং প্যান লুনসে পো খন সি ইম তেরাং লা প্যান লুনসে পি মিরমিলি রং পি পিয়াতুম কাচা থাক আলুঞ্জির আলুনা লাম থে লাকে ওয়াংথা নেসেং বি আন লবাংস আলুনা লং লুনসে পো লা প্যান লুনসে পি কাচা থাকে লা পোসন লজে নি নং ফান কো আন সি নং কাচিং হরমা কাচি নি জে ফান নেসেং বি আলু ওয়াংথা নি নং ফান কাং হন নং বিলাং পোলো সেদা লুনসে পিয়া বাং থাক দুনলো নং কং হন কে নিলং এডলো নং হেনলো নিপির থে লাপেন নি জেথে বংস পির থে লং সিনিং লং লে রুরে ঠিক কে কাই কে তা নং হারচিয়া সন বেনসি নং দুং নং দুদুন বের জি পুসি থাক দুনলো লাসি আর জিক সিনং লবংস রঞ্জির

lapana porna le tum karbi lamarjan ajai mek angdeng long pen jumisen jumisen alon arjik long tanglo lake akashwani dipu jai mek bangla ke fm ben along pen megahertz pharu sira tok bora sirke lapen news on air abalong penta arjik me tangte pini ke roda jai mek ing ton de prang jakhong ni phai kre pho thelang arni mate pena badawa phan jai mega phutha isi benisi jethan mek senang pena bada por phai ট্রগ্রামিনিট কেবা পর ফেং লোপলো তাংটে নাংলি তুম কাংডু কার্ডমলো না যাই মেক আং ডেং লং পেন আসনা সনা লুন আর জিক লং জি লাসো ফি নেচে ফং নেলুন জিরা যাই মেক আং ডেং লং পেন থং তেরন পেন কেথা নালাম জির আর জিক লং জি লাদেত পেন লোপলো তাংটে কার্বি লুন বারে মা যাই মেক আং ডেং লং পেন আসনা সনা লুন আর জিক লং জি লাসো ফি কিছু না যাই মেক আং ডেং লং পেন জীবন ইংটি লাপেন হুটবাং হেলবিলিন তিমুং পিয়া তুমং বং চিহু চিপুট আর জিক লং জি লাসো ফি লুন চেতো আজাই মেক আং ডেঙা লং পেন নাংলি তুম কার্জু কাং টুং মাতে নিং কে হাং আলু নাসন আসন আর জিক লং জি লাসো ফি পরফাইনিয়ার ক্যাব রা চিটিমা পর প্লেং লোপলো টাংটে কার্বিলির মিয়া লুনা যাই মেক আং ডেঙা লং পেন জুমিসেন জুমিসেন আলু আর জিক লং জি পরফাই সের ক্যাব রামিনেট ক্রেপ হ পর প্লেং লোপলো টাংটে হিন্দি লামারজান আলু না যাই মেক আং ডেঙা লং পেন লুঞ্জির আর জিক লং জি লাসলুন টাংডালো পোলো টাংটে ইংলিশ আলুন সেটা মেনা লিতুম আর জিক লং জি লাসো ফি পরফাই কেবরা মিনিট ক্রেপ হ পর প্লেং লোপোলো টাংটে থান পারে আজাই মেক আং ডেং লং পেন তোবার কে দাম কে বাং কে জগওয়ানা ফুঠাক বর সিং ইং হি পেন কে থান আলাম জির আর জিক লং জি লাজু দের পেন লোপোলো টাংটে মেথাং এবং আফান আর ডি গে চিপিয়া ফুঠাক হারবামন রং পি পেন কে থান আলাম জির আর জিক লং জি লাসো ফি লামকান আলং পেন সেটা মেনা লিতুম ওসো চোবাই আতমো রাজেশ ক্রোপেন আরি সাংহ তুমকে থান আর জিক লং জি লাদের পেন লোপলো তাংটে পর ফাইক্রি ইসিয়া পর নীলিলাম জি রাজায় মেক আং ডেঙ লং পেন দীপালি ইং টিপি পেন কে থান আলাম জির আর জিক লং জি লাপেন কি জুট সি সোয়ারলো আসে আং তঙা যায় মেক আং ডেঙ লং পেন টেকিং আপ কুকিং স্কিল এস এ প্রফেশন বপ থাক জরলিন তারো পি লাপেন হুট বাং রূপজিলি ইং টিপি এ তুমং বং চিহু চিপুট আর জিক লং জি তাংটে পিনি জাখং নি ফাই ক্রেপলি দুর্মিয়ারনি কেরডা জাইমেকে লপ অনসি কাংটনিকলো নীলিমেন জুলি বেপি লাপেন পিনং বেক।